আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার 18ই ভাদ্র 1948 শকাব্দ, 22ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 9ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 6টা বেজে 1 মিনিট হয়ে 11 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

0: অমৃতবাণী
1: তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি?

যাহা স্নিগ্ধ বা ঠাণ্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠাণ্ডা করিতে আর কি সে পারে? সংস্কৃত কবিরা ঠিক বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমানরূপ স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন, বাস্তবিকই তৈল সর্বশক্তিমান। যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলিতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কার্য সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না। হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না, তৈল থাকিলে তাহার কিছুই অভাব থাকে না। সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়াছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী, যাহার দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ফিলান্থ্রপি, যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি, যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি, চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে ভুক্তি বা যত্ন পাই, আমাদের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নুৎগম হয়, সেই অগ্নুৎগম নিবারণের একমাত্র উপায় তৈল। এজন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়ে থাকি, এজন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রফানাপক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয়। তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত, তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাদ বিসংবাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না, দেবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বর্ষতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল

বিসংবাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না, দেবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বর্ষতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। পুঁটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত সকলেই তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়, একবার দিয়া থাকিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে। কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তৈল নিষেকের প্রধান পাত্র। সময় যে সময়ই হোক তৈল দিয়া রাখিলেই কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। কৌশল পূর্বে উল্লেখ করা গিয়েছে, যে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বকিয়াও যাহার নিকট পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজওয়ালা তাহার নিকট অনায়াসে পঞ্চাশ টাকা বাহির করিয়া লইয়া গেল। কৌশল করিয়া একবিন্দু দিলে যত কার্য হয় বিনা কৌশলে, কলস কলস ঢালিলেও তত হয় না। ব্যক্তি বিশেষে তৈলের গুণতার তারতম্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া যায় অতি দুর্লভ, কিন্তু তৈলের এমন একটি আশ্চর্য সম্মিলনী শক্তি রয়েছে যে তাহাতে উহা অন্য সকল পদার্থের গুণী আত্মসাত করিতে পারে। যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল অপেক্ষা মূল্যবান, বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান, তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা, কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেহই টের পায় না।

অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ আকাশবাণী কুমিল্লা শহর, এখন ভক্তিগীতি জয়তে চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় রয়েছে প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, 7টা বেজে 10 মিনিটে ভক্তিসোধা, 7টা বেজে 25 মিনিটে পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে কপ্পরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7টা বেজে 45 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8টায় সমাজের প্রভাত এবং 8টা বেজে 15 মিনিটে মর্নিং নিউজ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। 8টা বেজে 30 মিনিটে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আধুনিক গান 8টা বেজে 40 মিনিটে, 9টায় হিন্দি এবং ইংরেজি সংবাদ পরপর রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এরপর 9টা বেজে 10 মিনিট থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর সকাল 11টায় রকমারি বাংলা গানের অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12টা বেজে 5 মিনিটের লোকগীতি, 12টা বেজে 30 মিনিটের রবীন্দ্রসঙ্গীত, 1টা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা 1টা বেজে 5 মিনিটে, 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। ককবরক গান শুনবেন 1টা বেজে 40 মিনিটে, 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2টো বেজে 15 মিনিটে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত, 2টো বেজে 30 মিনিটে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3টেতে হিন্দি সংবাদ এবং 3টো বেজে 5 মিনিটে ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। 3টো বেজে 10 মিনিট থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7টা বেজে 35 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করা হবে, 7টা বেজে 45 মিনিটে ককবরক সংবাদ এবং 7টা বেজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8টা বেজে 10 মিনিটে আধুনিক গান, 8টা বেজে 30 মিনিটে মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, সান্ধ্যকালীন ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে 9টায়, 9টা বেজে 15 মিনিটে লোকগীতি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9টা বেজে 30 মিনিটে, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে 10টা বেজে 10 মিনিটে নজরুলগীতি, 10টা বেজে 20 মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত অনুষ্ঠান থেকে প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। আরেকটি নতুন দিনের শুভেচ্ছা, আশা করি ভালোই আছেন সবাই। চলুন প্রথমে দেখে নিই ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু ঘটনা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনার কালক্রমে রূপ নেয় একটা ইতিহাস। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার জন্যে অভিশাপ কিংবা আশীর্বাদ, কিংবা ইতিবাচক কিংবা নেতিবাচক। ইতিহাসের এই দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। তো আজকে 9 সেপ্টেম্বর 1823-এর আজকের দিনে দক্ষিণ আমেরিকার একাধিক দেশে স্বাধীনতার অগ্রনায়ক সিমন বলিভার পেরুর প্রেসিডেন্ট হন। 1898-এর আজকের দিনে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়। 1919-এর আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সঙ্গে অস্ট্রিয়ার সাজেরমা চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কানাডা যোগ দেয় যুক্তরাজ্যে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে 1939-এ। 1967-এর আজকের দিনে জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়। পর্তুগালের কাছ থেকে আমেরিকা আফ্রিকার দেশ গিনি বিসাউ স্বাধীনতা লাভ করে। 1974-এর আজকের দিনে যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয় স্বাধীনতা ঘোষণা করে মেসিডোনিয়া। 1991-এর আজকের দিনে দীর্ঘ 45 বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরায়েল ও প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন পরস্পরকে স্বীকৃতি দিয়েছিল 1993-এর আজকের দিনে।

আফ্রিকা আবিষ্কারক স্কটিশ অভিযাত্রী মঙ্গো পার্ক 1771-এর একটি দিনে জন্মগ্রহণ করেছিলেন। কিংবদন্তি ক্রিকেটার এবং ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিত সিং 1872-এর আজকের দিনে জন্মেছিলেন। চার্লস স্যান্ডার্স পেয়ার্স মার্কিন পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক 1839-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মর্গান 1986-এর আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। মেরি অলস্টন ক্রাফট ইংরেজ নারীবাদী লেখিকা 1797-এর আজকের দিনে প্রয়াত হন। ইয়োহান ক্রিসফট এডেলুম জার্মান ভাষাবিজ্ঞানী 1806-এর আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। বাংলা ভাষার অন্যতম একজন শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায় 1923-এর আজকের দিনে প্রয়াত হন। তো শ্রোতা বন্ধুরা, আমরা এক নজরে দেখে নিলাম ইতিহাসের ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুসারে।

করেন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মর্গান 1986 আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। মেরি অলস্টন ক্রাফট ইংরেজ নারীবাদী লেখিকা 1797 আজকের দিনে প্রয়াত হন। ইয়োহান ক্রিসফট এডেলুম জার্মান ভাষাবিজ্ঞানী 1806 আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। বাংলা ভাষার অন্যতম একজন শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায় 1923 আজকের দিনে প্রয়াত হন। তো শ্রোতা বন্ধুরা, আমরা এক নজরে দেখে নিলাম ইতিহাসের ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুসারে।

এবারে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি কিছু পত্রিকার যা আমাদের কাছে প্রাপ্ত হয়েছে। প্রথমেই আনন্দবাজার পত্রিকা শিরোনাম আজকের, ভূপেন্দার ওই বাড়ি বহু কালজয়ী সৃষ্টির সাক্ষী, প্রয়াত সঙ্গীত শিল্পীর কলকাতার ঠিকানা কিনতে শুভেন্দুকে হিমন্ত বার্তা, আমিষ নিয়ে পুলিশে নালিশ সরব মন্ত্রীরাও, দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের দেহ উদ্ধার আবাসন থেকে, প্রাথমিক অনুমান আত্মহত্যা, দ্রুত দেশে ফিরে যান, শরণার্থীদের পর পাকিস্তান সরকারের নিশানায় এবার আফগানিস্তানের মেডিকেল শিক্ষার্থীরা, ভারতের হকি দলের জার্সির রং আবার নীল, বিতর্কের আবহে গেরুয়া এখন দ্বিতীয় জার্সি, ভুয়ো লেবেলে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি, বেঙ্গালুরুতে অ্যামাজন ইনস্টামার্টের প্রায় 3 কোটি টাকায় টাকা সামগ্রী বাজেয়াপ্ত, সৌদিতে পরপর হামলা, ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর নিশানায় একের পর এক শহর, ভোর থেকে আক্রমণে জখম মহিলা শিশুসহ 73, আইফেল টাওয়ারে ধর্মঘট, মহিলা কর্মীদের সরিয়ে দেয়ার অভিযোগ, হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সফর ঘিরে বিতর্ক, আমরা বহুদিনের বন্ধু, দিল্লির সঙ্গে সম্পর্কে জোর তেহরানের, ব্রিক্স বৈঠকের আগে চাবাহার বন্দরের দিকেও নজর ইরানের। এবারে জানাচ্ছি আজকে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, মায়ের আশা ঘটকে গমন নৌকায় ফল শস্য শ্যামলা বাংলা, পূজয় থিম বা আমিষে নিষেধাজ্ঞা নয় সাফ জানালো বিশ্ব হিন্দু পরিষদ, 6 কিলোমিটার সরে এসছে গঙ্গা বিপদের শঙ্কা, বাঁধ দিয়ে বিপর্যয় ঠেকানো সম্ভব নয় বলছেন নদী বিশেষজ্ঞরা, মোদীর নিরাপত্তায় ফাটল, পিএমওর ভুয়ো আই কার্ড সঙ্গে আগ্নেয়াস্ত্র ধৃত 2, প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী গোপীনাথ নায়ার, রাহুল গান্ধীর বিমানে বিভ্রাট, দিল্লিতে মণিপুরের সঙ্গীত শিল্পীকে খুন কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর, হিন্দু সংগঠনের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার, হাসিনার সম্পত্তি ক্রোক করার প্রক্রিয়া শুরু বাংলাদেশে, সৌদিতে পরপর হামলা হুতির, ভারত ও চীনের কাছে অস্থায়ী সেতু দাবি, হড়পা বানে বিপর্যস্ত নেপালের। এবারে আপনাদেরকে জানাচ্ছি গতকাল আগরতলা থেকে প্রকাশিত সান্ধ্যকালীন পত্রিকা ত্রিপুরা খবরের শিরোনাম, 3 বছরের মধ্যেই 2 ছেলের লাশ কাঁধে বহন জন্মদাতা পিতার, ত্রিকোণ প্রেমের জেরেই বান্ধবীর সাথে রাত কাটিয়ে ভাড়া বাড়িতে এসে ফাঁস নাবালিকার,

সেন্টারে কমলমতি পড়ুয়াদের মধ্যে মেয়াদোত্তীর্ণ জীবনদায়ী ঔষধ সরবরাহ, স্কুলে এসে আপত্তিকর সামগ্রী পরিষ্কার করছেন শিক্ষকরা, সন্ধ্যা নামতেই বিদ্যালয় প্রাঙ্গণে মদ ও জুয়ান আসর, থাকছে মাংস মক্ষীরানীর আনাগোনা। স্টেশন এলাকায় সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা, সপর্দ, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 1 লক্ষ টাকার অ্যাসকফ সহ ধৃত 2 যুবক, বর্ষায় খরস্রোতা রাঙাপানিয়ার কড়াল গ্রাসে উত্তর চড়িলামের পুরানবাড়ি রাস্তা ধরবুক, বারবার জানানো সত্ত্বেও গুরুত্ব দিচ্ছেন না ভিডিও, খুব ব্যাপক জনসমর্থনই আমাদের শক্তি আত্মবিশ্বাস, বলেছেন সুশান্ত মন্ত্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। তুলাশিখরে কর্মী সমর্থকদের সুসজ্জিত মিছিল সহ স্লোগান, মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিনে শাসক দলের বড় শরিক বিজেপির মনোনয়নপত্র জমা। মারণ নেশা সামগ্রী এবং গাড়িসহ আটক নেশা কারবারি, নাবালিকা অপহরণকাণ্ডে পুলিশি জালে ধৃত দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা অভিযুক্ত যুবক। এই ছিল আমাদের কাছে প্রাপ্ত পত্রিকাগুলো অনলাইন সংস্করণ থেকে, তার শিরোনাম আপনাদেরকে আমরা ইতিমধ্যেই জানালাম।

শ্রোতা বন্ধুরা শুনছেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত। এবারে কৃষক ভাইদের জন্য কিছু তথ্য। প্রথমেই আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছি। আগামী 13 সেপ্টেম্বর সকাল 1:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% হতে পারে। উত্তর ত্রিপুরা, ধলাই এবং গোমতী জেলার দুটি স্থানে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া জেলাগুলোর 1 বা 2টি স্থানে বজ্রপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রতিটি জেলার 1 বা 2টি স্থানে বজ্রপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে এবারে জানাচ্ছি। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর ফলে আমাদের এই উত্তর 52 জেলার এসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তো এই জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বন্যার জল সরে গেলে নাইট্রোজেন সার প্রয়োজন হতে পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। রাজ্যের প্রায় সব জেলাতেই বিগত দিনগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তোষের কোনো সমস্যা নেই, তাই জলসেচের আপাতত প্রয়োজনও নেই। আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো রয়েছে সেখানে জমির তোষ বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। সেসব জমির ড্রেনগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। মাছের পাখনা পচা, লেজ পচা এবং কানকুতে এবং গায়ে ঘা রোগের সম্ভাবনা রয়েছে। প্রতিকারে 15 দিনের

ব্যবধানে কানে প্রতি 12 থেকে 15 কেজি খাবার লবণ পুকুরের জলে প্রয়োগ করতে পারেন। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া অনুকূল থাকবে। ধান কেটে গুদামজাত করার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈরি করে নিতে হবে। অনেক জমিতেই ইতিমধ্যে ধান লাগানো শুরু হয়ে গেছে। শস্যের জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা রয়েছে। জমি পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ থেকে সরিয়ে নষ্ট করে দিতে হবে। মাছি ধরার জন্যে ফেরোমেন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, তবে ঘরে তৈরি 20 টোপ ফাঁদও এই কাজে ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়ার রোগের সম্ভাবনা রয়েছে। কলা গাছে জমি যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং আগাছা মুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আসা মাত্রই তা তুলে ফেলে নষ্ট করে ফেলতে হবে। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের জন্য শেষ উপায় হিসেবে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এ সময় অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়ে দিতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের সময় তো ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। আজকে যাদের শুভ জন্মদিন তাদেরকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা, এবং অন্যান্য ক্ষেত্রেও আজকের দিনটি যাদের কাছে বিশেষ সবাইকে শুভেচ্ছা আপনার বিশেষ দিনের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির ছোট বড় পারস্পরিকভাবে সবাই সবার খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, মন স্বাস্থ্য সব যাতে ঠিক থাকে সেদিকে আমাদের চিন্তা করতে হবে এবং কাজও করে যেতে হবে। শারীরিক স্বাস্থ্যের জন্য তো নানান কৌশল রয়েছে, নানান টিপস বা নানান কিছু আমরা করছি। সেই সঙ্গে মন ভালো রাখার জন্যে গান শোনা, বই পড়া, কিছু ফুল বাগানে পরিচর্যা করা, শিশুদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলা করা, পারতপক্ষে সব কিছু যেমন করতে হবে, সেই সঙ্গে অবশ্যই আকাশবাণীর সঙ্গে থাকতে হবে। কারণ বিনোদন, তথ্য, খবর সমস্ত কিছুর একটা সামগ্রিক সম্ভার আপনি আকাশবাণীতে পেয়ে যাবেন। আকাশবাণী কৈলাসহর সদা সর্বদা সেই কথা মাথায় রেখেই তার অনুষ্ঠান প্রস্তুত করে থাকেন। আকাশবাণীর সঙ্গে থাকুন, সকলের দিনটি শুভ হয়ে উঠুক, ইতিবাচক এবং নান্দনিকতায় পরিপূর্ণ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানে আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।

আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিগীতি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন, শুনুন প্রথমেই পদ্মপলা সালদারের কণ্ঠে।

0: যার কথায় খুঁজেছিলুম।
1: নিমাই, আমাদের গৌরাঙ্গ শ্রী চৈতন্য
2: এত বছর বাদে।

এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন ভক্তিশুদ্ধ অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পুরী আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কাব্যরূপ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, গত মাসে 2,400 কোটি টাকারও বেশি লেনদেন এর মাধ্যমে হয়েছে। ছত্তিশগড়ের কাঙ্কের আদালত কট্টর মাওবাদী প্রভাকর আর তার স্ত্রী রাজে কাঙ্কে সহ 5 মাওবাদীকে 2015 সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায়ে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য সাম্মানিকের পরিমাণ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক আজ বারাণসীতে 9ম জাতীয় পুষ্টি মাসের সূচনা করবে। শ্রীলঙ্কা সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ওই দ্বীপরাষ্ট্রের সংকটের সময় ভারত সবসময় পাশে থেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতা

0: মহিলাদের সিঙ্গলসে আরিয়ানা সাবালেঙ্কা এবং পুরুষদের সিঙ্গলসে ফ্রান্সেস তিয়াফো সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র বা ফিনটেক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিষয়গুলি আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করেছে। গত সন্ধ্যায় মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের সপ্তম পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, গত মাসে রেকর্ড 2,400 কোটি টাকারও বেশি লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে হয়েছে। তিনি বলেন, ভারত ইউপিআই ব্যবস্থা বর্তমানে 11টি দেশে চালু রয়েছে। বৈদেশিক অর্থ লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে ফিনটেক ব্যবস্থায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
1: ভারত কি ফিনটেক স্টোরি অদ্ভুত রহি হিসা এক বড়া চ্যাম্পিয়ন হমারা ইউপিআই। মানে পিছলে সাল ভি ইসকি চর্চা কি থি, লেকিন ইয়ে ইতনি বড়ি ট্রান্সফরমেশন হি, জব ভি ফিনটেক কি চর্চা হোগি তো ও ইউপিআই কে বিনা অধুরি হি হোগি।
0: এর আগে প্রধানমন্ত্রী গতকাল গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই উপলক্ষে এক সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত সব ক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিং শিল্পের এক নতুন ভবিষ্যৎ গড়ে তুলেছে। পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ গতকাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।
2: बायलेटरल द्विपक्षीय वार्ता बहुत सारे राजनेताओं के साथ हमारे प्रधानमंत्री की होगी। रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसकी बारे बात है। ये मुद्दा भी बहुत सारे मुद्दे जब द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: বন্যা বিধ্বস্ত নেপালে ভারতের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, 7টি বিমানে করে এখনো পর্যন্ত 95 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে। ভারত চীন প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে, দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।
2: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Vacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ছত্তিশগড়ের কাঙ্কের আদালত কট্টর মাওবাদী প্রভাকর ও তার স্ত্রী রাজে কাঙ্কে সহ 5 মাওবাদীকে কারাদণ্ড দিয়েছে। প্রভাকর ও তার স্ত্রীর 7 বছর ও অন্য 3 জনের 5 বছর কারাদণ্ড হয়েছে। প্রভাকরের বাহিনী 2015 সালে নিরাপত্তা বাহিনী যখন কোরার অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন তাদের উপর হামলা চালায়। দীর্ঘ 9 বছর পলাতক থাকার পর 2024 সালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আধিকারিকরা জানিয়েছেন, প্রভাকর এবং তার স্ত্রীর বিরুদ্ধে 60টি ফৌজদারি মামলা রয়েছে। একসময় প্রভাকরের মাথার দাম 25 লক্ষ টাকা এবং রাজেকাঙ্কের মাথার দাম 8 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য সাম্মানিকের পরিমাণ বৃদ্ধি করেছে। রাজ্য সরকার প্রকাশিত এক আদেশনামায় বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অংশ প্রতি মাসে 4,000 টাকা ও সহায়কদের জন্য প্রতি মাসে 2,000 টাকা বাড়ানো হচ্ছে। এই সংশোধনের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার থেকে মাসে 12,000 টাকা এবং সহায়করা মাসে 6,000 টাকা পাবেন। বর্ধিত সাম্মানিক চলতি মাসে কার্যকর হবে এবং কর্মীরা তা অক্টোবরে হাতে পাবেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক আজ বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের সূচনা করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই অভিযানের সূচনা করবেন। সেপ্টেম্বর মাস ধরে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বিদ্যালয়, পঞ্চায়েত ও গৃহস্থ বাড়িতে এই অভিযান চালানো হবে। এবছরের জাতীয় পুষ্টি মাসের থিম হল আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আজ গোয়ার পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করবেন। প্রায় 641 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সড়ক 66-টির ওপর অবস্থিত 5 কিলোমিটারের বেশি দীর্ঘ 6 লেনের প্রকল্পটি পানাজি এবং রাজ্যের উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে সহায়।

হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত সবসময় শ্রীলঙ্কার সংকটের সময় পাশে থেকেছে। এই প্রসঙ্গে তিনি দুদেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের প্রসঙ্গ তুলে ধরেন। শ্রী সিং গতকাল তিন দিনের সফরে কলম্বোয় পৌঁছন। শ্রীলঙ্কার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। সেখানে তিনি বলেন, এই দ্বীপরাষ্ট্র যখন সংকটের সম্মুখীন হয়েছে, ভারত সর্বদা দৃঢ়ভাবে তার পাশে থেকে সমাধানের পথ প্রশস্ত করেছে। তিনি ভারতীয় সম্প্রদায়কে সেতু হিসেবে বর্ণনা করে বলেন, ভারত শ্রীলঙ্কার বন্ধুত্বের ক্ষেত্রে সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রী সিং ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরের উল্লেখ করে বলেন, দেশ এখন বিশ্বের অন্যতম দ্রুততম অর্থনীতি এবং সারা বিশ্বের বিকাশের ক্ষেত্রে ভারতের অবদান 16% বেশি। প্রথম ত্রৈমাসিকে বিশ্বের বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েও ভারতীয় অর্থনীতি 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ওই অঞ্চলে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত দুদিনে মার্কিনী যুদ্ধজাহাজের উপর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে ইরান জর্ডানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে প্রতিবেশী দেশের বন্দরগুলিতে অবস্থানরত একাধিক জাহাজের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের সেনাবাহিনী বাহরাইন ও কুয়েতের বন্দরের কাছাকাছি থাকা ট্যাঙ্কারগুলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। নৌসেনার প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তার এই সফরে অ্যাডমিরাল স্বামীনাথন রয়্যাল অস্ট্রেলিয়ার নৌবাহিনীর বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া তিনি রয়্যাল নিউজিল্যান্ড নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা পরিদর্শন করবেন। একই সঙ্গে পেশাদার সামরিক শিক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা আছে। নিউজিল্যান্ডের নৌসেনা প্রধান সেদেশের নৌসেনার প্রধানের সঙ্গে বৈঠকে বসার পাশাপাশি নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষেত্রে নেতৃত্ব দানকারী অভিজ্ঞ আধিকারিকদের সঙ্গেও তার সাক্ষাতের কথা আছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড ও ওড়িশায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালেও বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে গতবারের বিজয়ী শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা সেমিফাইনালে উঠেছেন। গত রাতে কোয়ার্টার ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভাকে 7-6, 3-6, 7-6 সেটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে একাদশ বাছাই আমেরিকার ফ্রান্সেস তিয়াফো স্বদেশীয় অ্যালেক্স মিকেলসেনকে 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে অন্য ম্যাচে তৃতীয় বাছাই জেসিকো পেগুলা আজ আমেরিকার এম্মা নাভারোর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ অষ্টম বাছাই আমেরিকান বেন শেলটনের মুখোমুখি হবেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে আজ ভারতীয় প্যারা আর্চাররা একাধিক পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। প্যারা রিকাভ মিশ্র দলগত বিভাগে সোনা জয়ের লড়াইয়ে ভারতের ভাবনা ও হরবিন্দর সিং ফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। ছত্তিশগড়ের কাঙ্কের আদালতে কট্টর মাওবাদী প্রভাকর ও তার স্ত্রী রাজ কাঙ্কে সহ পাঁচ মাওবাদীকে 2015 সালে নিরাপত্তা বাহিনীর উপর হামলার দায়ে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্রগুলো আজ স্ক্রুটিনি করা হবে। গতকাল মনোনয়নপত্র গ্রহণ শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। এবার এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মোট 10,936 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দল হিসেবে বিজেপির 1,974 জন, সিপিআইএমের 2,484 জন, কংগ্রেসের 466 জন, আইপিএফটির 486 জন এবং ত্রিপুরা মাথা পার্টির 4,371 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া সিপিআইয়ের 4 জন এবং অন্যান্য দলের ও

দল প্রার্থী মিলিয়ে 1,151 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, 587টি ভিলেজ কমিটিতে মোট 4,597টি আসন রয়েছে। আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা হবে 5ই অক্টোবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ফিনটেক যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যার কেন্দ্রে রয়েছে উদ্ভাবন এবং অন্তর্ভুক্তি। তিনি বলেন, এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টামের মতো প্রযুক্তিগুলো আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। মুম্বাইতে অনুষ্ঠিত 4 দিনব্যাপী গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এ ভাষণ দেওয়ার সময় গতকাল শ্রী মোদী একথা বলেন। প্রধানমন্ত্রী ইউপিআইকে ফিনটেকের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারতীয় ইউপিআই এখন 11টি দেশে চালু রয়েছে। প্রধানমন্ত্রী ফিনটেক সংস্থাগুলোকে সর্বোচ্চ সাইবার নিরাপত্তা, তথ্যের গুণমান, ফিনটেক নিয়ন্ত্রিত শিল্প উদ্ভাবন ব্যবস্থা এবং ফিনটেক সুরক্ষিত ভোক্তা সুযোগ গড়ে তোলার জন্য আহ্বান জানান। গত ত্রৈমাসিকে দেশের জিডিপি প্রবৃদ্ধির উল্লেখ করে শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক সংঘাত, অনিশ্চয়তা এবং জ্বালানি ও পণ্য সরবরাহ শৃঙ্খলের উপর চাপ সত্ত্বেও ভারতের 7.8% প্রবৃদ্ধি বিশ্বকে আশ্বস্ত করেছে। উল্লেখ্য, এই ফিনটেক ফেস্ট চলবে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা ও সাক্ষরতাকে উন্নত ও শক্তিশালী ভারতের স্তম্ভ হিসেবে সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। নতুন দিল্লিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের জাতীয় পর্যায়ের উদযাপন ও উল্লাস মেলা 2026 অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল বিরাসত ভি বিকাশ ভি এই মন্ত্র অনুসরণ করে উন্নয়নের পাশাপাশি দেশের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের উপরও জোর দেওয়া। মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চালিত করার জন্য প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল আগরতলার প্রজ্ঞাভবনে অনলাইন পেনশন মডিউল নিশ্চিত করতে নেক্সট জেন HRMS পোর্টালের উদ্বোধন করেছেন। এর ফলে এখন থেকে সরকারি কর্মচারীদের ছুটি, GPF, পেনশন এবং ডিজিটাল সার্ভিসবুকের পরিষেবা সহজতর হল। অর্থ পরিকল্পনা ও তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই কর্মক্ষেত্রে কার্যকর হচ্ছে পেপারলেস ই ব্যবস্থাপনা। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া গড়ার, রাজ্য সরকারও সেই দিশাতে এগিয়ে চলেছে। তাই বিধানসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস ই অফিস ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগার বা PMML কর্মসূচির অধীনে পুনর্নির্মিত নেহরু প্ল্যানেটোরিয়ামটি গতকাল নয়াদিল্লিতে উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রটির লক্ষ্য হল বিজ্ঞানের প্রচারকে শক্তিশালী করা, জ্যোতির্বিজ্ঞান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ বাড়ানো। এই উপলক্ষে PMML এর পরিচালক অশ্বিনী লোহানি বলেন, ছাত্রছাত্রী, যুব সম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতার বিকাশ ও কৌতূহল জাগানোর লক্ষ্যে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত নেহরু প্ল্যানেটোরিয়ামটি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। খোয়াই জেলা হাসপাতালে গতকাল সিজারে নবজাত শিশুর জন্মগ্রহণ করানোর পাশাপাশি প্রথমবারের মতো 3.5 কিলো ওজনের একটি টিউমার সফলতার সঙ্গে অপারেশন করা হয়েছে। এই জটিল অপারেশনটি করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্ঘমাল্য দেববর্মন ও দিবাকর দেববর্মা, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ বিশ্বজিৎ দেববর্মা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। খোয়াইয়ের পদ্মবিল এলাকায় গতরাতে একটি বাইক ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে প্রাণ হারান বাইকে থাকা 2 যুবক। অপর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় GB হাসপাতালে। বাইজলবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালবাহী ট্রাকটিকে আটক করেছে। TCA পরিচালিত প্রথম ডিভিশন Super 4 ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নেবে কসমোপলিটন, চলমান সংঘ, UBST এবং OPC। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সারা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ধলাই ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাত 2.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা ভারত ফিনটেক নো কাইসা কতাল হামক্রাই সগৈ রেখা আবনি কেন্দ্র বতঙ্গ ইনোভেশন তে ইনক্লুশন সিনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি বশাখা এজেন্টিক এ আই টুকেনাইজেশন তে ওয়ান টার্ম হাই তাং শেপরক রাং

থংকিয়ক মঙ্গ কতালাম ফিয়গৈ রেখা মুম্বাইও সংসাজাক সালব্রী গ্লোবল ফিনটেক ফেস্ট নই সাই নই চিদক কক নারকানি থাঙ্গি অ কক ন শাখা মন্ত্রীবক্রক মন্ত্রীবক্রক ইউপিআই ন ফিনটেক নি তৈ দুলনাই হিনে খুরসাখা ব ভারত ন কারে ইউপিআই তাবু কাইচিসা হাকতর চল তংমানি কক নব খুরসাখা খুরসা থাইক্লাইও অ ফিনটেক ফেস্ট অ তালনি চিসা সালমারি জরা তঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া গুজরাটনি বদোদরাতেই নবসারী ও কিচাস খামক্রাইগনাং তাংবুতাং চেঙ্গে কুনালা কায়খা বদোদরাও খক থাম চিবাসাই রাজাক রাংনি গবাং তাংবুতাং চেঙ্গে রুই মন্ত্রীবক্রক ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরনি কাইথাম নাংকুকমা দীখিল বসংনি বখাক ইয়াফারি রেখা আবাই হাকতনি ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্কনি সামং চাশাখা মন্ত্রীবক্রক শাখা বেবাকি নই সাই চারা কিলোমিটার করক অ করিডোর ভারতনি নাংকুকমা তাংবেখ্রেবনি হামসামংনি মারি আবনকারিব মন্ত্রীবক্রক কিজাসে কতাল বজার কানাই মালখুং সেপতেই টান্ডারুট বদোদরা ট্রেন সেপনব চেঙ্গে রেখা রেলতে বসংলাহার ফারমুং চং ফেরাং তাংবদাং তে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিশিং নক বাগমানি সামংবতাং নব চেঙ্গে রেখা মন্ত্রীবক্রক রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু অ তালনি নৈচি নৈ সালমারি গুজরাটনি একতানগর ফিল্ডস নিচি নৈব সংতকেশকা ইয়াফারানো ককথুমতে আবাই মুং কক চংলাই নকনি বখাক তৈ সাজাখা তাকলাই বিশি জুদা জুদা ককতাই তকেনি দাল বিদাল ন গসিমুং ইরোজাখা আর্টিকেল 370 নি কাহাম কুক ফিচার তকে তৈ ভাঙ্গার কাহাম কুক নন ফিচার তকে সাইজাখা রাম নামিন ন ককথুম তকেনি সকাত বাগৈ ইয়াফার জাগানো ব্রহ্ম যুগমনি বাগৈ মামতি তৈ চান্দু চ্যাম্পিয়ননি বাকি কার্তিক আরিয়ান কাহামকুক তকে মশানাইনি সকাত ইয়াফার জাগানো আর্টিকেল 370 নি বাকি কাহামকুক তকে মশাক্রংজক সকাত ইয়াফার জাগানো ইয়ামি গৌতম ন তাবুক ন পুইলা ব সংতকে সকাতনি নন ফিচার বেদেগ কাইসা সাঁওতালি তকে নব বরম ইয়াফার জাগনানি থাঙ্গি টঙ্গু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে রুশনি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ব্রিক্স কক মালাইমুংনি আলাইদা জরাব বাবাইনি ককলাম সালাইয়ানো বুইহা কক চংলাই নকনি খুকফাং রণধীর জেসওয়াল মিয়া ককতমা থুমনাই রকনি কক মালাইমুঙ্গ অ কক শাখা ব শাখা অ ককলাম রাশিয়া বা ইউক্রেন চবা নাংলাইমানতেই গবাং কক সালাই জাগানো দিল্লি কতালতে কাইসা ভার্চুয়াল ব্রিফিং ও ক্রেমলিন নি খোকফাং দিমিত্রি ভেসকপ ককতুমা থুমনাই রক্ন শাখা অজা খরক নেই কাইসাতে কাইসানি হামারি ক্রংজাকনো তুই ককলাম সালাইয়ানো হনিব খাকলাই যাগো এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি বেবাগৈ খরক চি সাই চুকুরা থামচিদক বাতনাইনাই রক চংবলাই জমা রেখা আবনি বিশিঙ্গ বিজেপি নি খরক সা সাই চুকুরা স্নি চিব্রৈ সিপিআইএম নি খরক নৈ সাই ব্রীরা চার চিব্রৈ কংগ্রেস নি খরক ব্রীরা দক চিদক আইপিএফ টি নি খরক ব্রীরা চার চিদক তে তিপ্রামো থানি খরক ব্রী সাই থামরা স্নি চি সা বাতাইনাই রক চংবলাই ইয়াফারকা আবনো কারিব সিপিআই নি খরক ব্রী তে কুমনি বদল নি তাই বদল করিনি খরক সা সাই সারা বাচি সা বাতাইনাই রক চংবলাই জমা রেখা খুরসা থাইক্লাইও এডিসি ভিলেজ কমিটি নি চংমারিনি চংবলাই আচাকমা জরা মিয়া পাইখা তিনি চংবলাই স্ক্রুটিনি খ্লাইজাঙানো চংবলাই রসাইনাহারনানি পাইথাক সাল অ তালনি চিসা সালমারি খুরসা থাইক্লাইও বারা চার চিসিনি ভিলেজ কমিটি ও বেবাগৈ কাইব্রী সাই বারা চুকু চিসিনি আচুক থাই তঙ্গো অ তালনি নৈ চিচা সালমারি ও বোর্ড ইয়াচাক জাগানো বোর্ড লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি ডিজিটাল ত্রিপুরা সনাপতি সানা নাহারৈ বসকাঙ্গৈ তঙ্গ ত্রিপুরা হাপাং হনি শাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই মিয়া আগরতলানি প্রজ্ঞা ভবনর রাংওয়ানসক তাংতাই ককথুম তাংসেপ নাইখুংনি শাকথার্মাবাই অনলাইন পেনশন মডিউল খ্লাইশকনানি বাগৈ নেক্সট জেন HRMS পোর্টাল ন চেঙ্গৈ ব অকক শাখা মচাং সিংহরাই শাখা স্রাই স্রাইকে হাপাংনি সেপন লুকুরকনি থানি লাইতে সাকে তুনি রানানি অংখা হাপাংনি নাহারমুং হাপাংনি সামুংনি থাইও পেপারলেস ই অফিসনি সামুং রমজা পান্ডাব রাংমন্ত্রী ডিজিটাল সার্ভিস বুক নকবই রায়দা এবার সিস্টেম কাইব্রীনি অনলাইন সেপ চল খ্লাই রেখা খুয়াই হাঙ্ক সাখামনগ মিয়া সিজার খ্লাইয়ৈ চেরাই আচাইরমানি লগি লগি পুইলা শেরথামনি গবাং হিলিকনি কাইসা টিউমার অপারেশন খ্লাইমা সাসামুগনাং অংখা অ অপারেশন খ্লাইকা ব্রৈ শাক নাইক্রং অর্গমাল্য দেববর্মন তে দিবাকর দেববর্মা এনেস্থেসিয়াক্রং বিশ্বজিৎ দেববর্মা নকবৈ তে কুমুনি সাখামনি সেবগ্রক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কম থিংজাক পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট বাতাইমুং তিনি নিশিমি চ্যাংজাগানো অ বাতাইমুঙ্গ কসমোপলিটন চলমান সঙ্গ UBST তাই OPC মানজাগানো তাবুক নবার্তিবানী ককতুমা তিনি নখা কিচা সক মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্কর ওয়াতি ওয়াই মানুহনি হজাকমং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি তঙ্গানো সাকাও 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি

0: দিনে আইচুক বুখাগো খামানি তুমারি তংমানি নৈজিবা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামই সতী থামচি জরা ওয়াতি ওয়াখা নৈ দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামই সতী ব্রৈজি বাব
1: রিলে করে শোনানো হলো আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ প্রথমে, এরপর আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন নবনীতা সেনের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন নবনীতা সেনের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর, প্রথমে আকাশবাণীর কলকাতা, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত ও মর্নিং নিউজ, এবং এরপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: This is the Northeastern Service of Akashvani, broadcasting from Shillong on FM 100.1 MHz, live streaming on News on AIR Live and also on Northeast DTH. Good morning, dear listeners, and welcome back to your studio. The time according to our studio clock is just about 8:41, and we welcome you to another edition of Pulse Up. But before that, a quick message.
1: Want to reach your client?
2: এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি ও ইংরেজি সংবাদ এবং পুরে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, এখন অনুষ্ঠানমালায় আধুনিক গান শুনবেন শিল্পী কুমার শানু।

Ha! Nobody, Priya!

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় সকাল 11:05।

শ্রোতা বন্ধুরা, যান্ত্রিক দুর্যোগের কারণে আমাদের লাইভ ফোন ইন সুরের বেলা শুরু হতে একটু সময় দেরি হচ্ছে। তো অবশ্যই সবাই আগ্রহী থাকেন, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা।

আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, শৈবালা থেকে বলছি।
0: হ্যালো,
1: হ্যালো, বলুন, শুনছি।
0: একটু জোরে বলুন না।
1: হ্যাঁ,
0: হ্যালো,
1: বলছি তো, শুনুন।
0: মাইক্রোফোনের সামনে একটু আসুন। হ্যালো,
1: আমি তো মাইক্রোফোনের সামনেই আছি, আপনি শুনতে পারছেন না?
0: হ্যাঁ হ্যাঁ, আমি 11:02 হলো, রিং হতে যাচ্ছে, হতে চললো, কেউ ধরলেন না। তো ভাবলাম যে অনুষ্ঠানটা ধরে বাদ পড়ে গেছে, তো
1: না, একটু প্রবলেম হচ্ছিল তাই
0: পুরোপুরি
1: একটু দেরি
0: ভাবলাম
1: হলো।
0: যে আমাদের সুমিতা দি একটু লেট কামার হন, অনেক সময় দেরিতে ধরেন বা শেষ করে, ওই কারণে বোধহয় ফোনটা ধরা হচ্ছে না।
1: না না,
0: তো
1: একটু যান্ত্রিক সমস্যা হচ্ছিল তাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বুঝছিলাম, যান্ত্রিক সমস্যা হতে পারে। তো একটা ব্যাপারে আমার মানে পুরো মানে আস্থা আছে যে ফোনটা বোধহয় পরে ধরা হবে। তো আমি ট্রাই শুরু করলাম আর ট্রাই করতে করতে আপনাকে পেয়ে গেলাম। যাই হোক, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য, আর যার সাথে আমার কথা হচ্ছে অবশ্যই আমাদের নূর ভাই, তাই না? হ্যালো,
1: হ্যাঁ, একদম।
0: তো কেমন আছেন নূর ভাই?
1: হ্যাঁ, মোটামুটি ভালো আছি।
0: হ্যালো,
1: ভালো আছি মোটামুটি।
0: মোটামুটি আছেন? হ্যাঁ, মোটামুটি তো থাকতেই হবে। আর যাই হোক, আজকে একটা গান শুনতে চাইছি। আর একটা কথা বলি, কালকে মানে ভীষণ রকমের ট্রাই করছিলাম, মানে তিনটা মোবাইল দিয়ে, প্রেমজিৎ বাবু তিনটা মোবাইল দিয়ে ট্রাই করছিলেন, কিন্তু আমাদের কপালে শিখে ছিঁড়েনি। বা আমাদের ছোট ভাই অবিনাশ ভাইও ট্রাই করছিল, কিন্তু
1: আচ্ছা,
0: আমরা পাইনি এই অনুষ্ঠানে ঢুকতে। অনেক কিছু বলার ছিল, যাই হোক আজকে পেয়ে গেলাম। তো গানটা হলো এরকম, একলা মনের রিক্সা চলে, ঘমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। একলা মনের রিক্সা চলে, ঘমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়া, খেলনা দোকান, এরকম গানটা। গানটা জানি না কে গেয়েছেন, দুজন শিল্পী হবে, একজন মানে মহিলা শিল্পী আর অন্যজন পুরুষ শিল্পী, কিন্তু শিল্পী দ্বয়ের নাম বলতে পারছি না এই মুহূর্তে। আর গানটা ডেডিকেট করব বিশেষ করে আমার অবিনাশ ভাই, তারপর প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, আর আমাদের সুমন মোহরি, তারপর সজল মালাকার ভাই, তারপর কার্তিক মালাকার, আর আমার ছোট ভাই দেবজিৎ দাস, আর নাসির ভাই, আর ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। যাই হোক, ভালো থাকুন নূর ভাই, ভালো রাখুন, নমস্কার।

0: হ্যাঁ, চিনতে পেরেছি তো। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি, আর লাইনটা দিয়ে আরো ভালো হয়ে গেছি। আজকে আমি গান শুনবো সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে।
0: দেখছি।

0: হবে দাদা?
1: হ্যাঁ হ্যাঁ হবে।
0: নেটওয়ার্কে সব বন্ধুদের নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান।
0: নমস্কার দাদা,
1: হ্যাঁ
0: ভাই।
1: নমস্কার।

0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: দাদা নমস্কার, আমি সুমন মহুলি আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: বলো, জানলে ভালো আছেন তো দাদা?
0: হ্যাঁ হ্যাঁ বলো।
1: আমাকে একটু গান শুনিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় বসে আছি দুজনে, এরকম গানটা ঠিক কোন অ্যালবামের গান ঠিক মনে করতে পারছি না। সন্ধ্যা মুখোপাধ্যায়, মানে সম্ভবত
0: কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ গানটা দেখছি কিন্তু আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, সন্ধ্যাবেলায় তুমি, সন্ধ্যাবেলায় বসে আছি তুমি আমি।
1: হ্যাঁ সন্ধ্যাবেলায় বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো। কোন অ্যালবামটা ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে।
0: ওটা কি আশাজির, আশাজির কণ্ঠে নাকি অন্য কোন শিল্পী আছেন? আশাজির কণ্ঠে। আচ্ছা আচ্ছা। হুম হুম
1: আমি কয়েকজন ব্যান্ডের নাম বলছি, ব্যান্ডের নিয়ে শুনতে চাই, ঠিক আছে?
0: হুম
1: শুনছেন আমার সাথে রমেশ কুমার ভট্টাচার্য, প্রেমানন্দ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস শুনছেন, আর যারা মতো সুরের বেলা শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো। আশা রাখছি আপনিও শুনবেন।
0: ধন্যবাদ
1: দাদা।
0: যাচ্ছে, গান শুনতে থাকুন, ভালো থাকবেন।

0: হ্যালো
1: হুম
0: হ্যালো
1: হুম
0: স্যার,
1: শৈবরা থেকে বলছি।
0: আমি কথা বলছি কাজান জেলা থেকে, জওহরলাল বর্মন।
1: হুম
0: তো ভালো আছেন তো স্যার? আপনি?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, বেশ কিছুদিন পর আপনার সাথে কথা হচ্ছে, আর সত্যি ভালো লাগছে আপনি যখন অনুষ্ঠানে আসেন। সেদিনের গত রোববারের হেল অনুরোধ অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে আপনার উপস্থাপনায়। তো আপনি যখন আসেন সত্যি আমাদের মন ভালো হয়ে যায়। তাই ভালো লাগা মনে একটি গান আজকে শুনতে চাচ্ছি, ভূপেন হাজারিকার কোনটা একটি গান শুনিয়ে দেবেন,
1: হুম
0: শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গানটি, গঙ্গা আমার মা পদ্মা আমার মা, দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা, সেই গানটি শুনিয়ে দেবেন। গতদিন আমরা সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী দিনটি উদযাপন করেছি, স্মরণ করেছি ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই ওনাকে স্মরণ করে সেই গানটা আজকে শুনতে চাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা
0: তিনি শুধু একজন শিল্পী ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও একজন বরেণ্য শিল্পী। তিনি সর্বদা সর্বদা গ্রামাঞ্চলের কথা তিনি সবসময় ভাবতেন। মাত্র 10 বছর বয়সে তিনি গান লিখে গানের সুর দিতে শুরু করেন। 1956 সালে ভারতীয় সংস্কৃত দলের ব্যবস্থাপনায় রাশিয়ায় বিশ্ব শান্তি সম্মেলনে তিনি যোগদান করেছিলেন। তিনি অসমীয়া, বাংলা ও হিন্দির অনেক গানে সুর দিয়েছেন, যে গানগুলি আজও আমাদের কাছে অতি ভালো লেগে রয়েছে। তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন। তিনি ছিলেন

0: একজন শান্তির দূত, তাই ওনাকে স্মরণ করে সেই গানটি শুনবো আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে।
1: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান।
0: তো ভালো থাকুন আপনারা সবাই।
1: আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ, তো রাখছি। নমস্কার
1: নমস্কার।

0: নমস্কার,
1: নমস্কার, কে বলছেন?
0: আমি ভাই টুকুর থেকে কাজের মালাকার বলছি, কেমন আছেন স্যার?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ও ভালো আছি
1: আচ্ছা।
0: স্যার। রুদ্র সম্বন্ধে স্যার,
1: প্রচন্ড রুদ্র,
0: অনেক রুদ্র দেশ তাই না, গরম প্রচুর স্যার। সে আজকে একটা গান শুনবো স্যার।
1: বলুন।
0: আজকে গান একটা শুনবো, জ্ঞান শ্বশুর বাড়ি জিন্দাবাদ ফিলিং এর বই দিয়ে গান হচ্ছে, চোখ তুলে দেখো না গো কে এসেছে, নতুন করে আবার দিয়ে সামনে দেখে, সেই গানটা শুনতে চান?
1: আচ্ছা, দেখছি।
0: অগ্নি স্যার,
1: দেখছি।
0: আপনি নূর স্যার তাই না?
1: আচ্ছা আচ্ছা,
0: আমিও অনেকদিন পর ফোন কল করেছি, তোমার ভাই সব সময় কল করতে পারি না। আমিও তো যতবার ফোন করি অফিসে তাই তাই করি, তুমি সময় আমার সব সময় ফোন করি।
1: আচ্ছা।

0: হ্যাঁ, গানটি হবে।
1: এই কিন্তু গানটা পাঠিয়ে দিন স্যার।
0: ঠিক আছে।
1: স্যার আমার সঙ্গে রয়েছেন আমার বৌদি, অর্চনা মালাকার, তারপর বাকি মালাকার, তারপর আমার মা রয়েছেন, তারপর আমার বোনি যেমন এসেছিল কালকে, রিপন মালাকার, তাইন এই গানটা শুনছেন, তারপর অনুপ কুমার দাদা, তাই তো তার নাম তো আমি প্রায় সময় ফোন করলে বলি আগে, তো অনুপ কুমার দাদা তো আমার নাম তো সবসময় বলতো, এখন তো বলই না, যাই হোক
0: আচ্ছা আচ্ছা,
1: অনুপ কুমার দাদা রয়েছেন, আপনিও শুনছেন, সবাই মিলিয়ে গানটা শুনবো আর এই মুহূর্তে যারা আছে।
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান, শুনুন, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যাঁ নমস্কার নেবেন দাদা।
1: নমস্কার।
0: কৈলাসর চন্ডীপুর থেকে বরুণ সূত্রধর বলছি।
1: কেমন আছেন?
0: হ্যাঁ দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ বলো।
0: তো দাদা একটা গান শুনবো, গানের লাইন কানা হলো, তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বস করে রেখেছ আমি। আধুনিক গান কুমার শানুর।

0: হবে দাদা?
1: হ্যাঁ হবে।
0: ঠিক আছে, রাখছি দাদা। এবং তো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে
1: আপনি, আচ্ছা আচ্ছা, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হুম হুম বলো।
1: হ্যাঁ দাদা, গতকাল তো আশাজির জন্মদিন গেছে, আশাজির গানও কালকে আমরা শুনেছি। আজকে একটা গান শুনতে চাইছি ওনার কণ্ঠে। ছবি হচ্ছে অমর সঙ্গী ছবি থেকে, আর গানটা হচ্ছে যেখানেই থাকো সুখে থাকো, এই গানটা। আর এই গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী।
0: দেখছি।

0: হবে।
1: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো। আমার সঙ্গে রয়েছেন বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ পাল, বুল্টি দিদি ভাই আছেন, সঙ্গীতা দিদি ভাই রয়েছেন, আশুতোষ দেবনা রয়েছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুকে নিয়ে শুনবো। এবং সেই শুনবেন রাজস্থান থেকে আনন্দ ধারা।
0: আচ্ছা,
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার।
0: শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হুম হুম বলুন।
0: নুরদা, আমি চক্রবর্তী চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিবুম জেলা থেকে।
1: হুম
0: আসলে দেখুন, ঈশ্বর যখন দেন একেবারে সব কিছু দিয়ে দেন, আমি একবার ট্রাই করছি আর দিকে যেতে,
1: হুম
0: ভালো লাগছে। আর আপনি অনুষ্ঠানে এসেছেন, শুনেছি, আমাকে আসুদা বললেন যে নুরদা এসেছেন, তার জন্য বলি যে একটু ট্রাই করি, হয়তো বসে যেতে পারি। যাই হোক, আপনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক বা ভালোবাসা তার জন্য হয়ে গেছে। গান তো আমরা অবশ্যই শুনবো, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আর বিশেষ করে খুব সুন্দরভাবে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন। গত রোববারে যেভাবে অনুষ্ঠান করছেন, সত্যি কথা বলতে গেলে আমরা অবিনাশবাবু বা আমি, তারপর যেমন দাস অনুদা, আলোচনা হয়েছে যে নুরদা যদি এইভাবে অনুষ্ঠান চালিয়ে যান তাহলে অশুভ শক্তি এখানে আসতে পারবে না, আকাশস্থানে চলে পারে। আজকে আমাকে নুরদা গান শুনিয়ে দেবেন। আজকে আমি গান শুনতে চাই আপনার, ইয়র কণ্ঠে শুনিয়ে দিলে চলবে, আপনার আশাজির কণ্ঠে। কারণ গতকালকে তো উনার জন্ম উৎসব হলো, চলে গেছে কি আশা ভোসলের গান আছো গৌরিতায় নদী আছে, কৃষ্ণ আছো মথুর আছে, একটা গান গেয়েছে মোহনার দিকে, ছবির নাম সম্ভবত, এই ছবি থেকে গান শুনে দিবেন। আর গতকালকে অনেক টাই করেছিলাম, অনুষ্ঠান দেখতে পারিনি। গতকালকে একটা বিষয় খুব ভালো ছিল আমাদের, যে দুজন শিল্পীর বিষয় নিয়ে আলোচনা, বা তারপর স্বাক্ষরতা দিবস, তার বলা হয়নি। আর কিছু কিছু শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানে ঠিকঠাকভাবে বলতে পারেননি। আর যখন দা পাঠ করে বলছিলেন যে মানে আসলে এই ধরনের শ্রোতা বন্ধুদেরকে

0: অনুরোধ করি যে আপনারা বিশেষ জিনিস হচ্ছে আপনারা ঢুকবেন না, অন্য কিছু দিয়ে দেবেন। তা আমিও বলি, জগদ্দার কথা আমারও একমত, আমিও বলি যে বিশেষ দিনগুলোতে একটু তখন দূরে আপনারা যদি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন না তাহলে আপনারা ঢুকবেন। কারণ দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে 33 কোটি দেবতা আছেন, তার মধ্যে দিয়ে কিন্তু দেবতা তাও কি আমরা ছোট আর বড় বলি না, সবাই আমাদের কাছে সমান। কিন্তু আমরা যারা সীতাবন্ধী, যারা আমরা যারা গানকে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি, আমাদের কাছে সব শিল্পীরাই কিন্তু সমান, কেউ ছোট নেই কেউ বড় নেই, ঠিক না? শিল্পীদের আমরা অবশ্যই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো ওনাদের প্রতি, এটা আমাদের দায়িত্ব কর্তব্য, সেটাই পালন করবো। এর জন্য সীতাদের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে আপনারা সঙ্গীতকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা এই শিল্পীদের, যে সকল শিল্পীদের জন্ম এবং মৃত্যু থাকবে সেই দিনে আপনারা এই শিল্পীদের গান পছন্দ করবেন, অথচ ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন আর বিষয় নিয়ে কথা বলবেন, ঠিক না?
1: তাই
0: আর কি বলছি যে জহরদার মাথা গরম হয়ে গিয়েছিল, জহরদার বলছিলেন অনুষ্ঠানটা আমাদের উপর ছেড়ে দিন। আসলে জহরদার মাথা গরম হয়ে গিয়েছিল কারণ অনুষ্ঠানটাকে ছানামাকা করে দিয়েছিলেন, আর আমরা তো অনুষ্ঠানে ঢুকতেই পারিনি। আপনার থেকে আমরা অনেক কিছু কিন্তু উপলব্ধি করে আমরা শিখছি, তার জন্য আমরা চাই সুন্দর হোক, ঠিক আছে?
1: সবাই চাই, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, গান শুনতে থাকুন, ভালো থাকুন।
0: আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন, বিশেষ করে অনুদার জহর দাস, দাস অভিনাশ বাবু, কুম্পালিকা আর লালন বাবু, বাদল বাবু, আর যারা অনুষ্ঠান সবাইকে নিয়ে শুনবো, আর অনুষ্ঠান যদি খালি ফাঁকা ফাঁকা কথা বলা আছে বলবেন না, সেটা বন্ধুরা ভালো করে কথা বলবেন, ঠিক আছে? তখন চেষ্টা থাকুন।

0: नमस्कार अनुजदा।
1: नमस्कार
0: आशुतोष दत्ता चंडीपुर कोयला शहर থেকে বলছি।
1: কেমন আছেন?
0: ভালো আছেন?
1: আপনি আপনি ভালো আছেন? আমি ভালো আছি।
0: হ্যাঁ ভালো তো ছিলাম, আরো ভালো হয়ে গেছি
1: কোনটাতে। আচ্ছা
0: আর সুরের বেলা এত দারুণ একটা অনুষ্ঠান, কারণ যে শ্রোতা যে ধরনের গান শুনতে চাইবে শোনানো যাবে, এরকম অনুষ্ঠান আমার জানা নেই আর কোথাও আছে কিনা। আমরা তো অনেক জায়গায় ফোন টোন করি, দেখা যায় যে না রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত ছাড়ার অন্য গান চলবে না, দেখা যাচ্ছে আধুনিক গান হবে বা ছায়াছবির হবে, ছায়াছবি ছাড়া অন্য গান হবে না। কিন্তু এখানে বাংলা যে কোনো গান মানে পছন্দ করলে শোনার সেই সুযোগ রয়েছে, মানে দারুণ একটা অনুষ্ঠান। তো আজকে রবি ঠাকুরের একখানা গান শুনিয়ে দিন আমাকে। আমার ভীষণ প্রিয় একজন শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আর গানটা হচ্ছে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। অনেক শিল্পী গেয়েছেন, তো আপনি যদি উনার কণ্ঠে আমাকে শুনিয়ে দিন তাহলে খুব ভালো লাগবে। আর গানটির রূপ আর গানটিতে অলংকার দিয়ে সাজিয়েছেন রবি ঠাকুর।
1: কোন শিল্পীর কথা বলেছিলেন?
0: শ্রীকুমার চট্টোপাধ্যায়।
1: শ্রীকুমার চট্টোপাধ্যায়,
0: ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়।
1: আচ্ছা দেখছি।
0: আর এই গানটা শুনবো আপনাকে নিয়ে লালন ভাই, বাদল ভাই, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জহর দাদা, বুলটি ভুন, বরুণ ভাই আর অবিনাশ তেলি, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবে। ভালো থাকবেন দাদা, নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে আমাদের আসরের সময় শেষ হয়ে এলো, তো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সেই সাথে যেতে যেতে আবারও সবাইকে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোনের সুরের বেলা, আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ১২:০৫ শুনবেন লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত 12:30, বেলা 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন ককবরক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:00। 2:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্রের 2:30। 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 3:10। সন্ধ্যা 6টায় গড় গৃহস্থী। সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:05 শুনবেন আধুনিক গান, মিশ্র গানের আসর 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে, লোকগীতি শুনবেন 9:15। 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে, 10:10 শুনবেন নজরুল গীতি। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা, শুনলেন অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, মনসুর ফকিরের কণ্ঠে পরপর শুনছিলেন লোকগীতি। এর সাথে শেষ হলো লোকগীতির আসর, আকাশবাণী কৈলা শহর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্ন ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বপ্ন ঘোষালের কণ্ঠে। শেষ হল রবীন্দ্রসঙ্গীতের আসর আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে সময় বেলা 12:59 হয়ে 40 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: मौसम रहने का अनुमान है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আসলে আজ শুনবেন দিওয়ানা ছবির গান। প্রথম গানের শিল্পী বিনোদ রাথোড় এবং অলকা ইয়াগনিক।

গানটি শুনলেন কুমার শানু এবং সাধনা সারগমের যুগল কণ্ঠে। এবারে শিল্পী কুমার শানু। শ্রোতা বন্ধুরা শুনছেন চিত্রমাল অনুষ্ঠানে দিওয়ানা ছবির গান।

শ্রোতা বন্ধুরা, যান্ত্রিক সমস্যার কারণে আমাদের নির্ধারিত অনুষ্ঠান 30 মিনিটের মতো বন্ধ থাকবে। এই সময়টাতে আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান জুয়েলি করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাদের সাথে সাক্ষাৎকার, পরে রয়েছে কৃষি আলোচনা। আলোচনায় রয়েছে মাছের খাদ্য, এই নিয়ে আলোচনা করবেন জয়লান আবেদিন। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন আধুনিক বাংলা গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। 8:30 বাংলা হিন্দি নানান স্বাদের মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি শিল্পী তপন রায়। 9:30

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। খেয়াল শুনবেন শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:১০ শুনবেন নজরুল গীতি, শিল্পী কাবেরী গুপ্ত। ১০:২০ বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

আকাশবাণী গোলা শহর। এখন ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা।

0: নমস্কার দাদা।
1: আপনাকেও নমস্কার।
0: গোর গৃহস্থির আসরে আমরা আইছি দাদা। এটা কোন গ্রাম?
1: এটা মধ্য চণ্ডীপুর গ্রাম।
0: আচ্ছা, তো আর দাদার নামটা কিটা?
1: আমার নাম রসময় দেবনাথ।
0: আচ্ছা, তো দাদা কিটা এই গ্রামেই কিটা মানে কবে থেকে আসুন?
1: এই তো জন্ম থেকে এই গ্রামে আছি।
0: আচ্ছা, মানে খেত কৃষি লইয়াও আপনি জড়িত?
1: খেত কৃষি লইয়াই জড়িত।
0: তো এবার আউস খেত করছিলানি?
1: না, শাল খেত করা হয়েছে।
0: শাল খেত করছে? আউসটা করিনি এখানে।
1: আউসটা করি না, ওই বান্দরের কারণে। বান্দরে নষ্ট করে দিব ধান টান, এগুলার আর কেউ করে না। একা করিয়া লাভ হইতো না, যে কারণে করি না।
0: আপনার শাল খেতে তো বান্দরে খাইতে পারে?
1: পারে, তবে খাইলেও কম খাইব। সব দিকে তাকবো ধান,
0: সব দিকে বাটিয়া বাটিয়া খাইব।
1: হ্যাঁ, বাটিয়া খাইব।
0: আচ্ছা, তো এটা যে ধান যে আপনাকে লাগাইছেন, মানে শাল খেত যে করছেন, এটা কিটা ধান লাগাইছেন?
1: এটা ওই ব্লকের থেকে বীজ দিছিল, ওই বীজগুলো লাগানিয়েছে।
0: গুমতি নেই না?
1: গুমতি,
0: গুমতি লাগাইছেন। তো এটা কিটা কিনে আনতে লাগছে নি?
1: না, ব্লক থেকে এমনি দিছে।
0: এমনি দিছে? তো আপনি কতটুকু পাইছিল?
1: এটাও এক প্যাকেটের মতো দিছিল, ওইগুলা দিয়া করা হয়েছে।
0: আচ্ছা, তো আপনি কতটুকু জায়গার মধ্যে করছেন?
1: মোটামুটি
0: ধরুন 10-12 দিনের ভিতরে সেরা লাগাইয়া শেষ করিলা। তো আপনি 18 দিন লাগাই দিছেন। তো এটা যে একটা টাকা দিয়েছেন না দুই কাছা করে দিয়েছেন?
1: এটা দুই কাছা করে দেওয়া হয়েছে।
0: এবং লাইন টেন দিয়া
1: লাইন।
0: তো এই যে আপনার যে এই যে ক্ষেত করা, যে এটার মধ্যে কোনো সেচের কোনো ব্যবস্থা আছে না জমিনে?
1: না, সেচের ব্যবস্থা বলতে লাগছে না, বৃষ্টিতে ওই গেছে গিয়া সামান্য ওই সাপ্লাইয়ের জল আছে, এগুলা দিয়া করা হয়েছে।
0: আচ্ছা, এমনি আপনার ক্ষেতে দিয়ার কোনো সেচের লাইন টেন গেছে না?
1: না, সেচের লাইন গেছে না।
0: তো মোটামুটি আপনার দেখা গেছে যে বৃষ্টির উপরে নির্ভরশীল?
1: বৃষ্টির উপরে নির্ভরশীল,
0: নির্ভরশীল। আচ্ছা, তো এই ধান মোটামুটি আপনাকে তা শ্রাবণ মাসে শেষ করলেন নি না?
1: শ্রাবণ মাসে শেষ হয়ে গেছে।
0: শেষ করছেন? তো আর এই ধান পাইতে পাইতে আপনার কতদিন লাগবো?
1: এই ধান তো অগ্রহায়ণে উঠে যাব।
0: অগ্রহায়ণে উঠে যাব, মানে অগ্রহায়ণে আশা করি আপনি কাটলিতে পারবেন।
1: অগ্রহায়ণে কাটালো।

0: আচ্ছা, তো মোটামুটি আপনি একখানে জায়গার মধ্যে লাগাইছেন। আগেও কি তাই গোমতি লাগাইছিলেন?
1: এর আগের ক্ষেত্রে গোমতি লাগানি।
0: কেমন পাইছেন?
1: ভালোই মিলছে,
0: ভালোই মিলছে। আচ্ছা, তো এই যে ধান খেত যে আপনারা করছেন, যে এটা কি তো সারটা দিতে লাগছে না খেতের মধ্যে?
1: না, সার দিতে লাগছে না, আমরা ওই গোবর টোবর দিয়েই করছি। বাঁশ টাস দিছি, ঘাস বাচ্চা দিছি, আর ওই পোকা টোকা জ্বললে পরে সামান্য একটু ওষুধ দেওয়া হয় ওগুলাই।
0: আচ্ছা, মানে এমনি রাসায়নিক সার ব্যবহার করেন না?
1: না,
0: রাসায়নিক সার ব্যবহার করাও তো ভালো নয়।
1: না,
0: আচ্ছা, মাটির উর্বরতা শক্তিটাও নষ্ট করে দেয়। আচ্ছা, তো আরেকটা যেটা খুঁজব আমি, যে আপনার যে জায়গার যে পজিশন আপনি দেখলাম, তো এখানে তো অনায়াসে কিন্তু আপনার আউশাতে আপনি করতে পারতা।
1: করা যাইতো, কিন্তু ওই একা করিয়া বানরের হাত থেকে রক্ষা করা যাইতো না, দেখিয়া করছি না,
0: মানে সাইডে কেউ আর করে
1: না।
0: এমনিও ব্যাপার হচ্ছে, খালি শুধু বানর না, এমনি মানুষ এখন এক ফসলই করতে চায়, আউশ করতে চায় না, মানে পরিশ্রমটা করতে চায় না, বুঝলেন? নাকি তা
1: ওটাই,
0: হ্যাঁ,
1: মানুষ এখন হয়তো একটা কাতের চলে যা দিল তার শ্রম দেওয়ার দিল, অন্য অন্য দিনগুলাতে সে রুজি রোজগার
0: শুধু খেতের উপরে সে নির্ভরশীল নাই,
1: যে কারণে মানুষ ওই এক কথাই করতে চায়
0: না। না, অথচ দেখুন কম দিনে কিন্তু আপনার আউসারটা ওই যায়, কিন্তু আউসার কিন্তু বেশি দিনও লাগে না। আচ্ছা, যাই হোক, আপনার করছো নেতৃকীয়ের মধ্যে যে আপনি কইরা যারা, মোটামুটি কত বছর ধরে কররা আপনি এই খেত কৃষি কররা?
1: খেত কৃষি আমার জন্মের আগ থেকে আমার বাবা ঠাকুর দ্বারা করছেন, এরপরে আমরা বড় হইয়া আমরা ওইগুলাতের সাথে জড়িত, খেত কৃষির সাথে আজ পর্যন্ত জড়িত আছি।
0: আচ্ছা আচ্ছা, মোটামুটি এমনি দেখলাম এই বর্ষা মায় কোনো সবজি উবজি আপনার আসিল নেই?
1: বর্ষার আগে আসলো, এখন বর্ষার কারণে কোনো সবজি করা হয়েছে না, বৃষ্টি বাদলার কারণে এখন ধীরে ধীরে দিন দিতে আছে, মাটি শুকাইতে আছে,
0: এখন তখন আপনারা কিতা কিতা লাগাইব? আপনি
1: এখন হয়তো লাই, রাঙ্গা, ডুগি এগুলা লাগানি, ধনিয়া পাতা এগুলা
0: লাগাই, আলু চালু লাগাই নি? আলু
1: না, আলু খাত করি না,
0: আলু খাত করি না।
1: না,
0: তা আপনার এখানে করি না আলু খাত?
1: না, এখানে জায়গাও কম আছে, আর আলু খাত করলে বানরে এগুলা নষ্ট করে নিব, যখন আলু খাত করা হয় না।
0: তো আপনি বানরে যেটা নষ্ট করছেন এটা করবা, যেমন ধরেন মুখি লাগাইতে পারলাম, বা মনে করুন ভেন্ডি লাগাইলা,
1: করলা
0: করলা এগুলা, লঙ্কা লাগাইলা,
1: লঙ্কা
0: এটি আপনি চাষ করতে পারবেন, যেহেতু আপনার বানর যখন আছে। হ্যাঁ, এখন বানরের থেকে তো আপনার রক্ষা করতেই। আচ্ছা, তো পাশে একটা জায়গাতে দেখলাম আপনার কচু খেত, তো এটা কিন্তু আপনার নেই?
1: হ্যাঁ, আমারই।
0: তো এটা এটা দিয়ে আপনি কিটা কচুর মুড়া বেচছেন না লতা বেচছেন?
1: এটা থেকে লতা বেচিছি,
0: মানে ওখানে বেচছে যারা না কিটা?
1: হ্যাঁ, ওখানে অল্প স্বল্প বিক্রি করা হয়,
0: করা হয়। তো এটা কবে লাগাইছিল বা কবে থেকে বিক্রি করা?
1: এটা তো প্রায় এক বছর আগে লাগানিছিল।
0: আচ্ছা,
1: এক বছর যাবত এগুলা আমরা বেচলাম।
0: এখন এরপর তো একটা একটা সময় আছে, যে সময় আসে বেশি ধরে এই সময়টা,
1: ওইটা যখন বর্ষা গরম শীতের পরে যখন গরমটা ফুটে বর্ষা হয় এই সময়গুলাতে বেশি লতা দেয়।
0: আপনি তখন থেকে বেচছে তারা?
1: হ্যাঁ, গ্রীষ্ম বর্ষা এগুলাতে লতা বেশি দেয়,
0: মানে তখনই আপনি বিক্রি করছেন?
1: হ্যাঁ।
0: তো এটার কিতা এখন কিতা আবার নতুন করে এটার করবা নাকি আবার?
1: আবার এখন ছাড়া তো বরি গেছে গিয়া, অসংখ্য ছাড়া হয়ে গেছে গিয়া, এখন আবার এটারে ছাড়া গুলা তুলিয়া জমি ঠিক করিয়া আবার আবার সারিবদ্ধ ভাবে ছাড়া গাছ।
0: এই যে গাছ যে আপনি লতা লাগাচ্ছেন, এটা তো বোধহয় মনে হয় বানরের প্রতি আক্রমণ করে না?
1: না, হসু গাছে বানরের আক্রমণ করে না,
0: মানে এটা মানে আপন মনে আপনি এটা করতে পারেন। বা লতা বিক্রিও তো একবারে খারাপ আপনি বোধহয় করছেন না? কিন্তু
1: ভালোই করছি,
0: আর এবং বেশ সময় ধরে করছেন। আপনি আশা করি এটা মাস তিনে হইব না আপনি বিক্রি করা?
1: না, এর থেকে এরকম হইব,
0: হ্যাঁ,
1: তিন চার মাস হইব,
0: তিন চার মাস ধরে আপনি বিক্রি করা, ওখানে আপনি বিক্রি করতেছেন?
1: এখনো বিক্রি হয়,
0: মানে ওখানে হয়তো পরিমাণটা কমে গেছে,
1: পরিমাণ কমে গেছে,
0: কমে গেছে। তো আপনার এই জায়গাতে আপনি মদন কচু লাগাইন না?
1: মদন কচুর আমরা লাগাইবার ব্যবস্থা করছি, অল্প স্বল্প সারা করছি, এগুলা থেকে বাড়াইবার চেষ্টা করলাম।
0: আচ্ছা, তো মোটামুটি কিন্তু আগামী ইয়েতে,
1: আগামী ইয়েতে বেশ

0: কিছু বজন কচুর গাছ লাগানি যাইব।
1: আচ্ছা, তো এটাও তো মোটামুটি আপনার ইয়ে খাইতো নাই
0: না,
1: বানরও খাইতো নাই, বাজারে চাহিদাও আছে। হ্যাঁ, আপনি বিক্রি করতে পারবো। এখন দেখছি তো বাজারে অনেক মদন খুঁজে উঠছে, আপনার এক একটা গোটাই সব যে কেনা যায় দেখা যাইতেছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত দেখা যায়।
0: হ্যাঁ আছে,
1: হ্যাঁ এরকম করে বিক্রি হইতে আছে। আচ্ছা, তো মোটামুটি অগ্রহণ মাসে আপনার দান পাই দিবা। হ্যাঁ, ওই ক্ষেতের মধ্যেই কিন্তু আপনাকে তা বাস্তুঘাত লাগাইবা নি না, কিতা না আলাদা জমিন আছে?
0: না আলাদা জমিন নাই বাস্তুঘাতের, ওই ধান খাতের মধ্যে যদি অল্প স্বল্প বাস্তুঘাত করা যায় তাহলে ওইটা করবো। আর বাড়ির আশেপাশে আনা সেখান আছে যা আছে ওইগুলাতে বাস্তুঘাত করা হয়।
1: আচ্ছা, মানে ওই ধান উঠাইয়া আপনি ওইখানে আপনার বাস্তুঘাত আপনার করবা, আর এছাড়া যে আছে আপনার কিছু কিছু জায়গা আছে এখানে তো অলরেডি আপনি দেশি মাটিও খুঁড়ে দিলেইছেন, ওইখানে লাগাইবার চেষ্টা করবো,
0: লাগাইবার
1: চেষ্টা করবো, শাক পাতা লাগাইবার চেষ্টা করবা। আচ্ছা, তো দীর্ঘদিন ধরে আপনার এই ক্ষেত কৃষির লোক আপনার জড়িত আছেন, তো এটার মধ্যে কোনো আগেও আপনারা চাষবাস করছেন এখন কররা, এটার মধ্যে কোনো বিস্তর কোনো ফারাক দেখা নেই?
0: বিস্তর ফারাক বলতে আগের দিনে মানুষ রাসায়নিক সারটা একদম গুড়ার দিকে ব্যবহার করতো না, ভালো ফসল ফলত, মাটি উর্বর আসলো, মাটিতে কেঁচু আসলো। মধ্যবর্তী সময়ে এখন সরকার আবার সক্রিয় হইতেছে যে মাটিতে বা কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহার কমাইবার জন্য, তো সে কারণে বেশ কিছু সারাও পাওয়া যাইতেছে। মানুষ এখন রাসায়নিক সারটা কিছুটা আগের তুলনায় মধ্যবর্তী সময়ের তুলনায় কিছুটা কম ব্যবহার করতেছে। মধ্যবর্তী প্রাচীনকালের তুলনায় মধ্যবর্তী সময় প্রচুর পরিমাণে ইউরিয়া বিভিন্ন রকম মাটি নষ্টকারী সার রাসায়নিক সার ব্যবহার করতো, যে কারণে মাটি অনুর্বর হইয়া পড়ছে। সরকার এই অনুর্বর মাটির দিকে দৃষ্টি করিয়া কিন্তু আমরা বেশ ভালো একটা পরামর্শ দিতেছেন যে এখন ইউরিয়া বা বিভিন্ন রকম রাসায়নিক সার কম করিয়া ব্যবহার করার জন্য জৈব সারের উপরে নজর দেওয়ার লাগিয়া, তো মানুষ এদিকে বেশ কিছুটা আগাইতেছে। মানুষ এখন কিছু কিছু জৈব সারও ব্যবহার করতেছে।
1: তো আপনি হয়তো জৈব সার হিসাবে গোবর আপনি ব্যবহার করেন?
0: আমি জৈব সার হিসাবে গোবর ব্যবহার করি।
1: ওখান তো আপনার ব্লক থেকেও তো আপনার জৈব সার দেয় কিছু দেখলাম।
0: হ্যাঁ দেয়।
1: তো এমনি আপনার মানে ব্লকের লোকে আপনার যোগাযোগ আছে?
0: আছে,
1: মানে কৃষি অফিসের লোকের যোগাযোগ আছে, যখন যেটা দরকার আপনারা সেটা পাইতেছেন?
0: পাইতেছেন।
1: আচ্ছা, তো পাশে আমি একটা জিনিস দেখলাম আপনার ক্ষেতের পাশে একটা বড় একটা পুষ্করণী দেখলাম, এটা কিন্তু নতুন বানাইছেন?
0: এটা নতুন,
1: এটা কিন্তু আপনাকে বেনিফিশিয়ারি পাইছেন? হ্যাঁ
0: বেনিফিশিয়ারি পাওয়া,
1: বেনিফিশিয়ারি পাইছেন। তো আপনার কিন্তু টাকা খরচা করতে লাগছে নি?
0: এখানে অল্প টাকা, প্রায় 10-15 হাজারের মতো নিজেও আমরা ব্যবহার করছি,
1: মানে খরচা করতে লাগছে,
0: খরচা করতে লাগছে।
1: তো এটাতে মোটামুটি আমার তো মনে হয় না খুব বেশি দিন হয়েছে না বোধহয় এই পুষ্করণী?
0: না না, বছর দিনও হয়েছে কি সন্দেহ,
1: বছর দিনও হয়েছে। তো আপনি এটা পুষ্করণী পাওয়ার পরে এইটা দেখিতে আপনি মাছ চাষ করেন? মাছ ফলাইছেন?
0: মাছের পোনা ফলাইছে,
1: মাছের পোনা ফলাইছেন। আচ্ছা, তো এটা কি কি কি ধরনের মাছের পোনা ফলাইছেন?
0: এটা ওই গাছ কাপ, শিঙ্গি, মাগুর, কই, জাপানি পুঁটি, এগুলা আরো ছোট ছোট মাছ আছে
1: আপনার,
0: বিভিন্ন রকম
1: ফলাইছেন। তো এটা ফলানোর পরে এখনো বোধহয় আপনি তুলতে পারছেন নি?
0: না এখনো তোলা হয়েছে না।
1: এবং আপনি দেখছেন নি যে
0: জালের বাড়ি দেওয়া হয়েছে, তো আর ওই তার আর খাওয়া খাদ্য গুলা দেওয়া হয়, এখনো মাছ বিক্রির লাগে বা খাওয়ার লাগে এখনো ধরা হয়েছে না।
1: আচ্ছা আচ্ছা, তো আপনার তো বেশি দিনও তো বেশি দিন
0: না, বেশি দিন হয়েছে না।
1: একটা মাছ বড় হইতেও তো বোধ হয় 5-6 মাস লাগে? হ্যাঁ
0: লাগে, লাগে, বছর দিন লাগে।
1: আচ্ছা, তো এটার খানি আপনার কিতা ধরা?
0: এটার খানি ওই গাছ সাপার লাগে, কলার পাতা ওটা দেওয়া হয়, আর ওই মাছের যে খাদ্যটা আছে ব্লক থেকে দিছিল ওইগুলা আমরা ব্যবহার করি।
1: আচ্ছা, মানে ব্লক থেকে আপনি পাইছেন মাছের খাবার আপনি পাইছেন, আর এমনিতে তো আপনার মোটামুটি ওই কিতা হয়ে জানে গাছ সাপের জন্য আপনি কলা গাছের পাতা ওটা এটা আপনি দিছেন। আচ্ছা, তো তো এটারে কেন্দ্র করিয়া আপনি হাঁস তো প্রতিপালন করতে পারেন?
0: হ্যাঁ হাঁসর প্রতিপালনও করতেছি, অল্প স্বল্প হাঁস গত মরশুমে কিনেছিলাম, এই মরশুমে আরো কিছু হাঁস কিনবো, কিনে এগুলার প্রতিপালন করবো।
1: তো মোটামুটি এখন আপনার কিছু আছে? হ্যাঁ
0: আছে।
1: আচ্ছা, তো কারণ আমি কইতেছি যেহেতু পুষ্করণী আপনার আছে, তো এটারে কেন্দ্র করিয়া যেহেতু আপনি ক্ষেত কৃষি লইয়া আসুন, কৃষিকাজের উপরে আপনি আসুন, তো আপনি এদিকেও

0: একটা নজর দিতে পারলা, যেহেতু আপনার ফুসফুসি আছে আপনি হাঁস চাষ
1: হুম
0: করতে
1: হুম
0: পারলা, কারণ হাঁসের ডিমের যেমন চাহিদা আছে তেমন আপনি এটার থেকে আপনার দামও পাইলা।
1: হুম
0: তো এই হিসাবে মোটামুটি 10-12টা আশি গুণ এখন আছে আপনার,
1: এটা 6-7টা আছে এখন,
0: 6-7টা আছে।
1: এই মরশুমে আরো 15-20টা কেনার একটা ইচ্ছা আছে।
0: আচ্ছা আচ্ছা, তো আপনি এটি যদি আপনি করতে পারেন যদি, বা এখানে আপনি অনেক সময় ওই যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে কিন্তু এই রকমের হাঁস দেয় কিন্তু,
1: আচ্ছা
0: আপনি এটা দেখবো হাঁসের ইয়ে দেয় কিনা না, হাঁসের বাচ্চা তারা দেয় কিন্তু আপনার, যাতে আপনি হাঁস প্রতিপালন করুন। ঠিক
1: চেষ্টা করি এটা।
0: ঠিক এরকম মাছের ক্ষেত্রেও কিন্তু ফিশারি যে দপ্তর আছে আমরা এখান থেকে কিন্তু মাছের পোনাও তারা দেয় কিন্তু।
1: আচ্ছা
0: তো এটা আপনার একটু একটু খবর রাখবা, অনেক সময় তারা দেয় কিন্তু। তো মোটামুটি আমি দেখলাম যে আপনি আপনার একটু জায়গার মধ্যেই আপনার চেষ্টা করুন অনেক কিছু ফসল ফলানের, বা এটার উপরেই তো আপনার সংসার প্রতিফলিত হয়
1: এটার উপরেই।
0: এটার উপরেই। আচ্ছা, এমনি এই যে আমি যেটা ফারাক যেটা

0: এইটি যদি আপনি করতে পারেন যদি, বা এখানে আপনি অনেক সময় ওই যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে কিন্তু এই রকমের হাঁস দেয় কিন্তু,
1: আচ্ছা
0: হ্যাঁ আপনি এটা দেখবো হাঁসের ইয়ে দেয় কিনা না, হাঁসের বাচ্চা তারা দেয় কিন্তু আপনার, হ্যাঁ যাতে আপনি হাঁস প্রতিপালন করুন। হ্যাঁ ঠিক
1: চেষ্টা করি এটা।
0: ঠিক এরকম মাছের ক্ষেত্রেও কিন্তু ফিশারি যে দপ্তর আছে আমরা এখান থেকে কিন্তু মাছের পোনাও তারা দেয় কিন্তু।
1: আচ্ছা
0: তো এটা আপনার একটু একটু খবর রাখবা, হ্যাঁ অনেক সময় তারা দেয় কিন্তু। তো মোটামুটি আমি দেখলাম যে আপনি আপনার একটু জায়গার মধ্যেই আপনার চেষ্টা করুন অনেক কিছু ফসল ফলানের, হ্যাঁ বা এটার উপরেই তো আপনার সংসার প্রতিফলিত হয়
1: এটার উপরেই।
0: এটার উপরেই। আচ্ছা এমনি এই যে আমি যেটা ফারাক যেটা খুঁজলাম যে একটা তো আপনার হইলে সারের একটা ইয়ে আছে, হ্যাঁ বা এই যে আগে যে চাষ আপনারা করতেন যে হাল দিয়ে করতেন,
1: হাল দিয়ে
0: এখন
1: করা
0: ট্রাক্টর
1: হয়েছে,
0: দিয়ে করতেন,
1: এখন ট্রাক্টর
0: এখানের মধ্যেও তো একটা বোধহয় একটা ফারাক আপনারা দেখছেন।
1: আছে।
0: যেমন ট্রাক্টর দিয়ে করলে হয়তো বেশি জমিন চাষ করতে পারবা, কিন্তু হাল দিয়ে যে চাষ করলে যেরকম মাটির এটা উলট পালট হইতো এটা বোধহয় হয় না, বোধহয় হয় না
1: কারণ
0: ট্রাক্টরে।
1: ট্রাক্টরে তিনবার বা চারবার মাটিটা ওলট পালট খায়, আর হালে ওই মাটিটা 7-8 বার ওলট পালট খাইত। তো এই কারণের মধ্যে মাটির এই যে রৌদ্র, আলো, বাতাস, জল এগুলা পাওয়ার ক্ষমতাটা বেশি থাকতো হাল চাষের দ্বারা করলে। আর ট্রাক্টরের দ্বারা করলে পরে ওইটা মানে 4 বারের বেশি ওই ট্রাক্টর দেয় না। তো ওইটা 4 বার শুধুমাত্র ওই মাটির ফরতগুলা আলো বাতাস জল এগুলা পায়। আর তো যে কারণে এই মাটির উর্বরতা শক্তি বা বিভিন্ন রকমের রাসায়নিক সামঞ্জস্য কিন্তু ওই আলো বাতাস জল এগুলার থেকেও মাটির সংগ্রহ করে, করিয়া সারিয়া তার যে একটা রাসায়নিক ব্যালেন্স, এই ব্যালেন্সটা মাটি বজায় রাখে। তো ওই বজায়টা রাখাটা কিন্তু ওই হাল চাষের দ্বারা কিন্তু বেশি পরিমাণে হয়
0: না, এটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখান তো আর আপনি হাল চাষে যেতে পারতেন না, ওখান তো আর হাল তো আর নাই
1: সেই সময়, ওখানে আর নাই।
0: এখন যেমন আপনি
1: সবই ট্রাক্টরে
0: হচ্ছে দেখি আপনি বেশি জমিতে চাষ করতে পারবেন,
1: বেশি জমিতে চাষ করা
0: যায়, ফসল ফলাইতে পারবেন, এটা কিন্তু সম্ভব হইল না কিন্তু আপনি হাল দিয়ে। হাল দিয়ে করলে আপনার কত জায়গার মধ্যে করলেন না, আপনার একখানি জায়গাতে করতে গেলেও আপনার শঙ্কঘণ্টা বাজি গেল না, ঠিক না?
1: এটা ঠিক।
0: ওই আর আপনার একটা যেমন আপনার তার গুণও আছে তার দোষও আছে,
1: দোষও আছে।
0: তো যাই হোক আপনার মোটামুটি যে লতা যেটা আপনি বাজারে বিক্রি হল এটা তো বুঝতে আর বেশি দিন পারতে নাই
1: না, আর বেশি দিন
0: আর বেশি দিন পারতে নাই
1: এখন এটার পরিবর্তন আবার রিপেয়ারিং এর
0: কাজ, আপনাকে জায়গা ফালটাই ফালটাই রইবানি না ওই
1: না ওই জায়গার মধ্যে আর 1 বছর কর্ম, এরপরে জায়গাটা বদলাইমু।
0: আচ্ছা
1: 2 বার কাজ করার পরে 1 বার জায়গাটারে বদলাইলিমু।
0: বদলাইবা? তো এমনি তো আপনি এখন ওই যে সিমটি মতো লাগাই দিতে পারবেন এখন ইচ্ছা করলে?
1: না লাগানি যায়।
0: তো এইটা এদিকে চেষ্টা করেন সিমটিম লাগাইবার?
1: চেষ্টা করলাম সিমও লাগাইবার,
0: কারণ আপনার যে উপর যে জায়গা আছে উঁচা জায়গার মধ্যে তো আপনি লাগাইতে পারতা, আপনি এটা লাগাইন। যদি যত আগে তুলতে পারবা তত আপনার দামটা
1: পাইবা,
0: কারণ আপনারা ফসল যদি আমার ফলাইতে হয় আমার সবসময় আমার চেষ্টা করতে লাগবে যাতে আমি আগে ফসল ফলাই, আগে ফসল ফলাম যেমন আপনার দামটাও পাইলা, হ্যাঁ আপনার মালের চাহিদাটাও থাকে, কোনো অসুবিধা হয় না। আর একসঙ্গে যখন সবার বার হয় তখন দেখছেন জিনিসের মানে ফসলের দামটাও
1: দামটা কমে যায়।
0: তো ওই যেমন অক্ষণ যারা দেখেন আবার যারা মনে করেন ভেন্ডি চাষ করছে, ভেন্ডি বাজারে দেখা যায় কিন্তু নতুন নতুন ভেন্ডি, এরা কিন্তু দাম কিন্তু ভালোই পাইতেছে, ওখানে আপনার 60 টাকা 80 টাকা আপনার যাইতেছে, মানে খুচরা বাজারের কথা কইতেছে আর কি। তো যাই হোক দাদার লোকে অনেকক্ষণ কথাবার্তা কইলাম, ভালো লাগলো। আর আরেকটা কইব, আপনি কি তো এই এই যে ক্ষেত কিছু করে আপনি নিজেই কররা আনি না মানুষ লইয়া করতে লাগে?
1: এটা সম্পূর্ণটাই আমরা নিজেরা করি,
0: নিজেরা
1: আমরা মানুষ ব্যবহার করি না, কোনো একটা হাজিরাও আমরা লাগাই না। এটা লাগাবার মতো এতটা আমরা সামর্থ্যও নাই, যে কারণে আমরা এদিকে অগ্রসর হই না, যা করবার আমরা নিজেরাই করতে লাগে, নিজেরাই করতে লাগে।
0: যাই হোক আপনার কথা হয়ে ভালো লাগলো, আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 13 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠান।

হাওয়া করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকেয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97 এবং 60% থাকতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ফলে ওই সমস্ত জায়গাত সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা আছে, তবে জমি তাকিয়া জল যাতে তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থা আমরা কর্তব্য। বাইরিয়া গেলে গিয়া গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব। বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ করতে হইব। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হইব। রাজ্যের প্রায় সব জেলাতেই বিগত দিনগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নাই। এই জলসেচ আপাতত প্রয়োজন নাই। আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা আছে, তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো আছে সেই সমস্ত জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা আছে। সেই সব জমিতে ড্রেন সবসময় পরিষ্কার করিয়া দিতে হইব। মাছের পাখনা পচা, লেজ পচা, কানকোতে এবং গায়ে ঘা ইত্যাদি রোগের সম্ভাবনা আছে। প্রতিকারে 15 দিন ব্যবধানে কানি প্রতি 12 থেকে 15 কেজি খাওয়ার লবণ পুকুরের জলে প্রয়োগ করতে হইব। আউশ ধান সংগ্রহের লাগিয়া আবহাওয়া অনুকূল থাকব। ধান কাটিয়া গুজামজাত করার আগে ভালো করিয়া শুকাইয়া নিতে হইব। ধান কাটা শেষ হয়ে গেলে গিয়া পরবর্তী ধান চাষের লাগিয়া জমি তৈরি করিয়া নিতে হইব। অনেক জমিতেই ইতিমধ্যে ধান লাগানি শেষ হয়ে গেছে গিয়া প্রায়, বা কোনো কোনো জায়গা তখনও রয়েছে, আর আপনারা দেরি করেন না যে। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতে লাগব। আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ তাকিয়া সরাইয়া নষ্ট করিয়া দিতেইব। মাছি ধরার লাগিয়া ফেরোমেন ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করা যাইতে পারে, তবে ঘরে তৈরি বিষ্টপ ফাঁদও এই ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। কলা যারা চাষ কররা, কলা গাছের বিভিন্ন সমস্যা এই সময় দেখা দিতে পারে, আপনারা এই বিষয়গুলির দিকে একটু নজর দিবা। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা, আগাছামুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তা তুলিয়া ফেলাইয়া নষ্ট করিয়া দিবা বা ফুড়াইয়া ফেলাই দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। শেষ উপায় হিসাবে কিন্তু আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবা, এর আগে জৈবিক পদ্ধতি অবশ্যই আপনারা গ্রহণ করবা এবং উপকৃত হইবা। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কম পাওয়া যাইতে পারে বা কম থাকতে পারে, এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ে বিভিন্ন রোগের হাত তাকিয়া রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস তাকিয়া গরু ছাগলের পেট ফাঁপা বা পেট ফোলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব। প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতে হইব। গোয়ালঘর বা পোলট্রি খামারে ঢুকার আগে অবশ্যই আপনারা আপনার পা জীবাণুনাশক দিয়ে ভালো করিয়া ধুইয়া নিবা, এবং একটা ভালো পোশাক যেটা আপনারা খামারে ঢুকার আগে পরেন এই পোশাকটা পরিয়া নিবা। দেখবা সেই পোশাকে যাতে কোনো রকমের জীবাণু টিবাণু না লাগাই থাকে। বাইরে যখন আপনারা যাইবা বাজার টাজার করাত, আমরা দীর্ঘদিন ধরিয়া অনুরোধ করিয়ার কিছু কিছু মানুষে, ধরেন শতকরা 5 জন বা 10 জনে বর্তমানে ব্যাগ নেওয়া আরম্ভ করছেন। আমরা চাই 100 জনের মধ্যে 100 জন আপনারা বাজার করার সময় ব্যাগ লইয়া যান। পকেটও পয়সা আর হাতও 10-12 প্লাস্টিকের খিসা বাড়িত লইয়া আবার কোনো প্রয়োজন নাই। আপনারা দয়া করিয়া

একটা লইয়া যাইন। আর যে সমস্ত দোকানে বিভিন্ন রকমের জিনিস আপনারা বিক্রি কররা, আপনারার কাছে অনুরোধ, আপনারা আগের মতো কাগজের ঠোঙা ব্যবহার করেন, তাতে করিয়া আমার পরিবেশ সুস্থ সবল থাকব। কারণ দেখা গেছে বিভিন্ন জায়গাতে ভূমিদশের মূল কারণ হিসাবে আমরা যে প্লাস্টিক স্তূপীকৃত করিয়া রাখি, সেই প্লাস্টিকের উপরই আমরা পরবর্তী সময়ে মাটি উঠি ফেলাইয়া গড় বাড়ি বানাইলিয়া, আর ইটা যে কোনোভাবে ফিসলাইয়া সরি যায় গিয়া গড়দর বাঙ্গিয়া বাঙ্গিয়া ফরের। সুতরাং এই দিকেও আমরা সতর্ক থাকতেইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পান করবা, সঠিক সময়ে খাইবা, সঠিক সময়ে স্নান করবা, গবাদি পশুরও প্রতিনিয়ত স্নান করাইবা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জলও তারারে খাইতে দিবা।

আমার মা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবহাওয়া কিন্তু পরিবর্তন আরম্ভ হয়ে গেছে গিয়া, সঙ্গে এই সময়ে বিভিন্ন ফুলের রেণুর মধ্য দিয়া বিভিন্ন রকমের উপসর্গ বিভিন্ন জনের হয়, সুতরাং সবাই সতর্কতার সঙ্গে চলাফেরা করবা। ছোট ছোট শিশু যারার বাড়িত আছে, যারার বাড়িত বয়স্ক আছেন, খাহা জেঠা দাদা দাদুরা ঠাকুমা দিদিমা, তারার প্রতি বিশেষ যত্নবান হইবা।

0: সঙ্গে সবাই সতর্কতার সঙ্গে চলাফেরা করবা, হালকা পাতলা খাইবা। হালকা পাতলা বলতে আমরা ভেষজ গুণসম্পন্ন বিভিন্ন পাতালতা আছে, অবশ্যই আপনারা খাইন, অনেকে খাইন, আবার অনেকে দেখিয়া নাক শিকটাইন। কিন্তু বর্তমান সময়ে আমরা যে ছবি দেখিয়ার থানকুনি পাতা, রুজন্ট পাতা, হেলাইঞ্চা পাতা, কুলেখাড়া, গন্ধবাদালি যে ফাতাই তোলা হয় না খেনে, এগুলি মুহূর্তের মধ্যে বাজার থেকে বিক্রি হয়ে যায় গিয়া। কারণ এগুলির গুণ সম্পর্কে আমরা অবগত হইছি, আপনারাও অবগত হইছেন আমরার অনুষ্ঠানের মধ্য দিয়া বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারার কাছ থেকে শিক্ষা নিয়া। বর্তমানে বিভিন্ন পুকুরের জল কমে গেছে বা অনেকখানে একেবারেই শুকাই গেছে গিয়া। জল বিভিন্ন রোগের কারণ, পরিষ্কার পরিচ্ছন্ন জল আপনারা সর্বদা পান করবা, প্রয়োজনে সেই জল ভালোভাবে ফুটাইবা, ফুটাইয়া ঠান্ডা করবা, ঠান্ডা করিয়া খাইবা। মনে রাখবা ফিচকারি দিলে জলের মধ্যে যে নোংরা যেটা থাকে এটা নিচে গিয়া বয়, জল কিন্তু শোধন হয় না। এর লাগিয়া বারে বারে কইয়ার রোগ সুখ কমাইতে হইলে জল ফুটাইয়া অবশ্যই পান করবা, অথবা দূরবর্তী কোন জায়গার থাকিয়া মাকটুল জল সংগ্রহ করেন বা টিউবওয়েলের জল সংগ্রহ করিয়া খাইন। লগে আপনারা অনেকের বাড়িতেই জল আইয়া ঢুকছে, শহর বন্দর গ্রাম সর্বত্রই একই ছবি আমরা দেখি, জলটা হায়েস হয়ে ব্যবহার করবা। আশা করি আমার কথা আপনারা বুঝছেন। আপনারার বাড়িতে যে ট্যাপ আছে, আপনার ঘরের হুড়ুরতা বা আশি বর্ষির হুড়ুরতা যাতে আপনার ট্যাপটা না ভাঙে এদিকে খেয়াল রাখবা, কারণ জল অপচয় একেবারেই করা উচিত নয়। লগে আসরের শুরুতেই আরেকটা কথা হইয়ার, যারার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে আপনারা বিশেষ সতর্কতার সঙ্গে ব্যবহার করবা। রান্না শেষ লগে লগে গ্যাস সিলিন্ডারের মাঝে যে রেগুলেটর যেটা থাকে, যেটা দিয়ে চাবি যেটা আমরা কই, ও চাবিটা বন্ধ করিয়া রাখবা। লাকড়ির চুলা বা এমনি চুলা যারার আছে আপনার কাছে অনুরোধ বারে বারে করিয়ার যে লাকড়ির চুলার মধ্যে রাখিয়া লাকড়ি যদি শুকাইতে চাইন, অর্থাৎ চুলা রান্না শেষ হয়েছে, কয়লা রয়েছে, টিন দিয়া ডাকিয়া লাকড়ি দিলে খাঁচা খাঁচা লাকড়ি শুকার, অবশ্যই আশেপাশে একজন থাকবা, কোন অবস্থাতেই যাতে দুর্ঘটনা না ঘটে আগুনজনিত কারণে এদিকে খেয়াল রাখবা। যাইয়ার মূল আসরে অনেক সময় নষ্ট করিলেছি দাদাবাবু, হাসা কথা কইলাম না, এই সতর্কতা আমরা অবলম্বন করতেই হইব, তাইলে কিন্তু আমরা বিপদ অনিবার্য। তো আজকে আমরা জানব, আমরা যে পুষ্করণের মধ্যে মাছ চাষ করিয়ার মাছের বিভিন্ন খাদ্যের কিন্তু প্রয়োজন হয়, আমরা প্রতিদিন খাই। আমরা বাড়িতে যদি ছোটমাটো একটা পুষ্করণী থাকে, খাইয়া অল্প যেটা বাদ চুত পরে ইটা ফালাই দিলাম পুষ্করণীত, তাতে করিয়া কিন্তু মাছের পরিপূরক খাবার হয় না। আবার অনেক সময় বাড়িতে কোন উৎসব অনুষ্ঠান হয়েছে, বাদ রয়েছে বা বিভিন্ন রকমের রান্না বাড়ার মানে রান্না করা সব তরকারি পাতি রয়েছে, ইটা আমরা পুষ্করণীত ফালাই দিই, তাতে করিয়া পুকুরের জল নষ্ট হইব, মাছও নষ্ট হইব। আজকে দাদাবাবুর কাছে জানিয়ার মাছের খাদ্য নিয়া।
1: মাছের খাদ্যর মধ্যে আমাদের চাষের পুরো যেটা লাগত হয়, যেটা খরচ হয়, তার 50-60% আমরা মাছের খাওয়াতেই লেগে যায়। তাই জন্য একটা মাছ চাষ করতে হলে আমাদেরকে খাওয়ার আর মাছের কি কি খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে আর কতটুক খাওয়াতে হবে এই জিনিসটি জানা থাকা অনেক অনিবার্য। তার জন্য আজকে আলোচনাতে আমরা কিছু সাধারণ কিছু পয়েন্টসগুলি তুলে ধরব, যেটি একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হলে জানাটি আমাদের উচিত হয়। প্রথম, মাছের শরীরের গ্রোথের জন্য, বড় হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট যেটা হয় সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন মাছকে দেওয়াটা একদম অনিবার্য, সব মাছেই প্রোটিনটা চায় শরীরের মধ্যে, ওই প্রোটিনটা থেকেই মাছের গ্রোথটা হয় আর মাছের শরীরটি বড় হয়, আমরা বড় বড় মাছটা পেতে পারি। প্রোটিন সাধারণত 25-45% খাদ্যর মধ্যে প্রোটিন থাকতে হয়। যদি মাছটা যখন তার জীবনের প্রথম কিছু সময়ে রয়েছে, যখন মাছটা ইয়াং রয়েছে, তখন ওর শরীরের প্রোটিনের রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে, 40% থাকে, যেটা সাধারণ

0: সাধারণত আমরা না জেনে না বুঝে যেকোনো কিছু পুকুরে যখন আমরা ফেলে দিচ্ছি বা কিছুই যখন একদম কিছুই দিচ্ছি না, তখন ওই প্রোটিনের রিকোয়ারমেন্টটা পুরো হচ্ছে না। সাধারণত একটা মাছ ফুল মার্কেট সাইজের জন্য যদি বড় করতে চাই তাহলে 7 থেকে 8 মাস লাগে। কিন্তু আমরা কি দেখতে পারি যে 1 বছর চলে যায়, বছরের উপরেও চলে যায়, সেই ছোট পোনাগুলি বড় হয়ে মাছের আকারটা নেয় না, যেটাকে আমরা মার্কেটে নিয়ে যেতে পারি সেই আকারটা নিয়ে উঠে না। সেটার মেইন কারণটা হচ্ছে সঠিক প্রোটিনটা দেওয়া হচ্ছে না। যখন ছোটবেলাতে যখন ওর প্রোটিনের রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে, তখন আমরা যে ওকে কিছুই দেওয়া হচ্ছে না, তার কারণে মাছের সার্ভাইবিলিটিটাও কমে যায়। যার ফলে কি হয়, যদি আপনি 100টা পোনা ঢেলেছেন একটা পুকুরে, আপনি যখন শেষ পর্যন্ত আপনার শেষ হওয়ার পরে যখন আপনি মাছটা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন আপনি শুধু 10টা কিংবা 15-20টা মাছ পাবেন, বাকি মাছগুলি মরে যাবে, কেননা প্রোটিনের রিকোয়ারমেন্টটা ওর পুরো হচ্ছে না। তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন মাছটাকে চাষ করছি ওর খাদ্যটাকে ভালোভাবে দিয়ে থাকি। তারপরে মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে লিপিড অথবা ফ্যাট। যেভাবে আমাদেরকে শুধু ভাত দিয়ে দিলে আমরা খেয়ে বাঁচতে পারি না, তার মধ্যে একটু নুন লঙ্কা দিতে হয়, সেইভাবে মাছকেও শুধু শুধু কিছু একটা খাওয়ার দিয়ে দিলে হয় না, তার মধ্যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের সঠিক পরিমাণটা বজায় রাখাটা অনেক অনিবার্য। তার জন্য লিপিডটা দেওয়া হয় 10%। যখন মাছটা ছোট আছে তখন আমরা ওকে দিচ্ছি 25-30% প্রোটিন, 8-10% লিপিড আর এবং কার্বোহাইড্রেট দিচ্ছি 30%। এই সমস্ত জিনিসটি মাছের জন্য অতিরিক্ত অনিবার্য আপনার মাছটাকে সঠিক টাইমে সঠিক সাইজের জন্য বড় করার জন্য।
1: লগে বর্তমান সময়ে দাবু আমরা লুবে ফড়িয়া আমরা খরচ বাঁচানির লাগিয়ে অনেক সময় দেখি বিভিন্ন রকমের কৃত্রিম খাবার তারা প্রয়োগ করেন, যেগুলি আপনারা হয়তো খোঁয়া দেন যে 5 গ্রাম দেওয়ার লাগিয়া আমরা লুবের বশবর্তী হইয়া 15-20 গ্রাম দিলাই মাছ হয়তো খুব তাড়াতাড়ি বড়ই যায় গিয়া, কিন্তু মাছের সেই স্বাদ থাকে না আর মাছের মধ্যে বিভিন্ন রকমের অসুবিধাও দেখা দেয়। তো আপনারা জৈবিক মতে যদি এই সমস্ত জিনিস ব্যবহার করেন, যেমন এজোলা পাওয়া যায়, এজোলা আছে বর্তমান সময়ে, আর একটা নতুন কিতা আর একটা বাইরিছে নানি যাব, নতুন একটা গাছের মতো কিতা একটা বাইরিছে, এটাও কিন্তু আমরা মাছের পুকুরের মধ্যে ছাড়িয়া মাছের খাবারের যোগান দিতাম পারি। আপনি লক্ষ্য করবা আপনার বাড়ির পুকুরে যদি শুধুমাত্র আপনি প্রাকৃতিক খাবার খৈল শস্যের খৈল বা বিভিন্ন ওই যে দাদাবাবু যে সমস্ত খাবারের কথা হইলা সুটকির গুঁড়া ইত্যাদি মিশিয়ে যদি দিন, তাইলে দেখবা আপনার পুকুরের মাছের স্বাদ আলাদা, পুকুরের মধ্যে কোন রকমের গ্যাস হইছে না, মাছও মারা যান না। বিশেষ করিয়া অনেকে গ্রাস কাপ, বড় বড় গ্রাস কাপ নিজের পুষ্করণীতে রাখতে পছন্দ করেন এবং তারা প্রায়শই বিভিন্ন রকমের ঘাস পাতা তার বাদে খোলা পাতা ইত্যাদি খাটিয়া খাবায়। দাদাবাবু আশা করি লক্ষ্য করিয়া থাকবা যে ঝাবাপুটি বা সাফাপুটি আমরা স্থানীয় যেটা নাম, এই সাফাপুটি আপনি গেন্দা ফুলের পাতা যদি দেন আপনার পুষ্করণীর যদি থাকে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব। আমরা মুড়ি দিলেও কিন্তু মাছে এগুলি খায়, এগুলি দেখতে কিন্তু খুবই ভাল লাগে। সঙ্গে আরো বিভিন্ন রকমের প্রাকৃতিক খাবার আছে যেগুলি মাছ খাইতে পছন্দ করে, এগুলি দিলে পরে মাছের বৃদ্ধি যেমন ভালো হইব মাছ খাইতেও স্বাদ হইব। বা অনেকে কিতা করুন আপনারা কাছ থেকে পরামর্শ আমরাও পাইছি, শুকরের বিষটা পোলট্রির বিষটা ইত্যাদি অপর্যাপ্ত দিলেন, তাতে করিয়া মাছের মধ্যে গন্ধ হয়ে যায়, পুষ্করণীর মধ্যে গ্যাস হয়ে যায় এবং মাছগুলি অচিরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক কইছেন নানি দাবু?
0: একদম ঠিক। তার জন্য যদি আমরা এই নিউট্রিয়েন্টস গুলি বজায় রাখতে চাই আর মাছকে সঠিক খাওয়া দিতে চাই, তাহলে এভাবে তো হয় না যে আমরা আলাদাভাবে মার্কেটে গিয়ে প্রোটিন কিনে নিচ্ছি লিপিড কিনে নিচ্ছি। আমরা এমন একটা জিনিস দিতে হবে, এমন একটা খাদ্য পদার্থ দিতে হবে যেটার মধ্যে এই সমস্ত জিনিসগুলি আছে। যেভাবে আপনি ঠিকভাবে বলেছেন, এজোলা একটা, যেটাকে কিছুটা সুপারফুডও বলা হয়, এজোলা দিলে মাছের এই এই যে রিকোয়ারমেন্টস গুলি আছে প্রোটিন লিপিড আর কার্বোহাইড্রেটের, এই রিকোয়ারমেন্টস গুলিটি পুরো হতে পারে। এছাড়া যেমন শস্যের খলি আর ধানের খলি যেটা রয়েছে এটাকে যদি আমরা 1:1 রেশিওতে মিশিয়ে দেই,
1: 1 কেজি 1 কেজি 1 কেজি,
0: যদি আপনি টোটাল 10 কেজি দিতে চান আপনার পুকুরের মধ্যে 5 কেজি শস্য 5 কেজি ধানের গুঁড়োটা, 1:1 রেশিওটা যদি বজায় রেখে

0: আমরা যদি একটা মিশ্রণ বানিয়ে দিতে পারি, এই সমস্ত রিকোয়ারমেন্টগুলি আমাদের পুরো হতে থাকবে। এছাড়া যেভাবে আপনি বলেছেন, যেমন কোন গ্রাস কাপ রয়েছে তার জন্য অনেকগুলি পাতা আমরা কেটে ফেলে দিতে পারি, সেইভাবে আমাদের জানতে হবে যে মাছ যখন আমরা চাষ করছি তখন আমরা শুধু এক ধরনের মাছটাকে এক পুকুরে রাখি না। পুকুর জেনারেলি আমাদের তিনটা লেয়ারে থাকে। টপ লেয়ারের জন্য আমরা আলাদাভাবে কিছু মাছ রাখি, যারা টপে এসে খাওয়াটা পছন্দ করে টপ থেকে খাওয়াটা নেয়। মাঝার মধ্যমের জন্য আমরা একটা অন্য মাছটাকে রাখবো, আর নিচের জন্য অন্য মাছটাকে রাখবো। সবার রিকোয়ারমেন্ট আলাদা আলাদা হতে পারে, কিন্তু সবাই আবার এক নেচারের হতে হবে, এক ধরনের খাওয়াটা তারা খাওয়ার পছন্দ করতে হবে। তার ফলে আমরা অনেকগুলি মাছটাকে একটা পন্ডের মধ্যে রাখতে পারি, একটা পুকুরের মধ্যে রাখতে পারি, তাতে আমরা মাছের চাষেও বৃদ্ধি হবে, পুকুরের সমস্ত এরিয়াটাও আমাদের ইউটিলাইজ হবে ভালোভাবে। তার জন্য যেটা সবচেয়ে বেশি আমরা প্রিফার করি বা আমরা যেটা চাষ করি সেটা হচ্ছে কাতলা, রোহু আর মৃগা।
1: এখানে যাবো আমরা যদি গলদা চিংড়ি ফালাই চাইলে কেমন?
0: হ্যাঁ, একদম ভালো।
1: তো গলদা চিংড়ি ফালাইলে কিন্তু খেয়াল রাখতে হইব, গাছের জাবরা উবরা তো দিয়া রাখতে হইব, নাইলে তো রাত বেলা আটি আটি এক পুষ্কনি থেকে আরেক পুষ্কনি যাইব, গিয়ে আমার কোন লাভ হইতো না।
0: তাই তাই আজকে আলোচনাটা আমরা একদম সাধারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছগুলি কিভাবে চাষ করতে হবে সেটা নিয়ে আমরা আলাপ করছি, আলোচনা করছি। আর এই তিনটা মাছের প্রজাতিটাকে আমরা আজকে মেইন ফোকাসে রাখবো আমাদের আলোচনায়, কাতলা, রোহু এবং মৃগা। এটা ছাড়া সেম কাতলা উপরে থাকে, মৃগা মধ্যে থাকে, রোহু নিচে থাকে, সেম এইভাবে আমাদের আরো তিনটে মাছ আছে। এই তিনটে মাছ হচ্ছে আমাদের ইন্ডিয়ার অরিজিন মাছ, সেম এইভাবে আরো তিনটা ফরেন অরিজিন মাছ আছে যেটা আমাদের মার্কেটে বা আমাদের লোকের জন্য অনেক প্রিয় মাছ, সেটা হচ্ছে আমাদের সিলভার কার্প, ঘাস কার্প এবং কমন কার্প। তো এই ছটা ধরনের মাছটাকে যদি আমরা একই পন্ডের মধ্যে রাখি তাহলে পন্ডের আমাদের পুকুরের সমস্ত এরিয়াগুলি ভালোভাবে ইউটিলাইজ হয়, তাদের একজনের প্রেজেন্সের কারণে আরেকজনের কোনো ক্ষতি হয় না, ইনফ্যাক্ট আরো ভালো হয়। কেননা তারা একজনের খাওয়া দেখে, একজনের অ্যাক্টিভিটি দেখে আরেকজন উৎসাহিত হয়, খাওয়া খাদ্য খেতে পারে, আর ওভারঅল মাছের চাষটা আমাদের ভালো হয়। যদি আমাদের কাছে এক গন্ডা পুকুর রয়েছে, এক গন্ডা পুকুরের মধ্যে আমরা যদি রোহু কাতলা মৃগা শুধু দিতে চাই তাহলে আমরা রোহু এবং কাতলাকে ৫০০-৫০০টা করে আমরা ফিঙ্গারলিং যেটা আমরা বলি আঙ্গুল সাইজের, যেটা আঙ্গুল সাইজের যেটা থাকে সেটা আমরা ৫০০-৫০০ নাম্বারস করে আমরা দিতে পারি এবং ২৫০টা মৃগল দিতে পারি। এইভাবে যদি আমরা দিই তাহলে আমাদের টোটাল যেটা আমরা মাছটা দিয়েছি তার ২% হিসাবে আমরা ওটাকে খাওয়া দিতে পারি যেকোনো এক টাইমে। এইভাবে যদি আমরা খাওয়া দিই আমাদের টোটাল যদি আমরা ইকোনমিক্সটা দেখতে চাই তাহলে আমাদের যেটা আগে আমরা আলোচনা করলাম, লাইমিং দিতে হচ্ছে, চুন দিতে হচ্ছে, তারপরে গোবর দিতে হচ্ছে, সবকিছু যদি আমরা হিসাব করি এক গন্ডার জন্য, তো এক গন্ডার মধ্যে আমাদের টোটাল ১২৫০টা মাছের আঙ্গুল সাইজের পোনাটি রয়েছে। তার মধ্যে লাইম দিতে হচ্ছে ৭ কেজি, গোবর দিতে হচ্ছে আমাদের মোটামুটি ৬০ থেকে ৭০ কেজি, ইউরিয়া দিতে হচ্ছে ২ কেজি, এবং SSP যদি আমরা দিতে চাই সিঙ্গেল সুপার ফসফেট তাহলে আমরা ১.৫ কেজি বা আপ টু ২ কেজি আমরা দিতে পারি। এই সমস্ত জিনিস নিয়ে আর যদি আমরা খাদ্যটাকেও ইনক্লুড করছি, আমাদের ধানের খলি এবং খৈল, শস্যের খৈল, এই দুটা যদি আমরা ইনক্লুড করছি তাহলে টোটাল যেটা এক গন্ডা পুকুরের জন্য আমাদের এক মাসের যেটা খরচ হবে সেটা ১২০০ থেকে ১৫০০ টাকা শুধুমাত্র হবে।
1: সঙ্গে আমরা কিন্তু খুব সহজেই আরেকটা জিনিস, আপনি যেটা হয়েছেন গোবর, গোবরটা কিন্তু কাঁচা গোবর দিতে হইব। আমরা গাছের নিচে শুকনা গোবর গুঁড়া করিয়া দেই, কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু সেই গোবরটা হইতে হইব কাঁচা গোবর। লোকে হাঁস পালন করলে কিন্তু আরেকটা খাবারও কিন্তু আমরা সাশ্রয় হয়ে যাই গিয়া, স্বাভাবিকভাবে আমরা আগেও আলোচনা করছি যে হাঁসের মাধ্য দিয়া আমার পুকুরের মাছের যেমন লড়াচড়া বাড়ে ঠিক তেমনি, আবার আপনি যদি এই পুকুরের মধ্যে এজোলা ফালাইন তাহলে কিন্তু হাঁস ছাড়লে পরে সমস্ত এজোলা কিন্তু হাঁসে খাই লিব, কারণ এজোলা খাইতে কিন্তু হাঁস গরু খুব পছন্দ করে, মাছে যেমন পছন্দ করে এইটাও ক্ষেত্রে। তবে এখানে যদি আমরা যদি কালিবাউস টাউস ফালাই যাব তাইলে কি তা সাইড রকমের মাছে কি উপস্কর্ণিত করা সম্ভব নেই, যেমন রুই, কাতলা, মৃগেল, মৃগেল মাছের বৃদ্ধি কিন্তু খুব মানে তাড়াতাড়ি হয় না, কালিয়ারারও বৃদ্ধি রম হয় না, তো এই চাইজা

0: লোকে যদি নিচের একদম নিচে তো ইসা মাছ মানে আমরা যেটা কই গলদা চিংড়ি যেটা বড় বড় ইসা মাছ যেটা এরা যদি থাকে তাহলে কি কোন রকমের অসুবিধা হইব না? অসুবিধা হইত
1: না, অসুবিধা হবে না, ইনফ্যাক্ট এটা আরো ভালো হবে, কেননা আপনার পুকুরের প্রত্যেকটা লেয়ারকে ওরা ইউটিলাইজ করছে। যদি আমরা শুধু এক ধরনের মাছ রেখে দিই, যদি মনে করেন আপনি শুধু কাতলা রেখে দিয়েছেন, তাহলে কাতলাটি সবসময় প্রিফার করবে উপরে এসে খাওয়ার জন্য। ওরা সারফেস ফিডার বলি আমরা, ওরা সবসময় উপরে এসে এসে খাওয়ার চেষ্টা করবে। তার জন্য কাতলার একটু লিপস গুলি ঠোঁট গুলি একটু উপরের দিকে বেঁকা আছে, কারণ তারা নিচে থেকে উপরে এসে খাওয়ার চেষ্টা করে। যদি আপনি শুধু কাতলা রাখেন তাহলে আপনার উপরের যেটি খাওয়া গুলি রয়েছে ওইটি সবসময় ইউটিলাইজ হতে থাকবে, কোনো ওটার মধ্যে ডাউট নেই। কিন্তু নিচের যেগুলি খাওয়া পন্ডে যেটা ন্যাচারালি যেটি তৈরি হচ্ছে, যেটা আপনি গোবর দিয়েছিলেন, আপনি ফার্টিলাইজার দিয়েছিলেন, তার ফলে যেটি ন্যাচারালি তৈরি হচ্ছে খাওয়াগুলি প্লাংটনস গুলি, ওইটাকে আর ইউটিলাইজ কেউ করছে না। তাহলে আপনি যতটুকু আপনি আয় ওটা থেকে পাওয়ার কথা বা যতটুকু আপনি ওটাকে প্রোডাকশন করতে পারেন ওর সমতা যতটুকু ততটুকু আপনি ওটাকে ইউটিলাইজ করছেন না, তাহলে
0: আমার
1: মিক্স করে দেওয়াটা
0: একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে
1: একদম।
0: তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস জানার চেষ্টা করিয়া, আমরা বাজারে অনেক সময় খুব বড় বড় চিতল মাছ দেখি বা অনেকে কোন যে ডিলের মধ্যে আয়া বোয়াল মাছ ধরছে, ডিলের কথা বাদ দিলাম, অনেকে বড় বড় প্রজেক্টের মধ্যে বোয়াল বা চিতল চাষ করেন। তো আপনার বা আমার যদি এক গন্ডা জায়গার মধ্যে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে কি চিতল মাছ চাষ করা উচিত নিনা উচিত? কারণ আমরা তো শুনছি যে চিতল মাছে সব রকমের ছোট মাছ খাইলে
1: এটাই সমস্যা। চিতল বা বোয়াল অথবা যদি আমরা মাগুরও বলি, মাগুরের আবার দুইটা প্রজাতি আছে, একটা যেটা ইন্ডিয়ার মধ্যে ব্যান্ড, একটা যেটা ইন্ডিয়ার মধ্যে চলে,
0: মানে দেশি যেটা,
1: দেশি যেটা, দেশি মাগুর না, আফ্রিকান যেটা, ওইটা চলে না। এনিওয়ে তাহলে ওইগুলি মাছটাকে আমরা কার্নিভোরস ক্যাটাগরিতে ধরি, যারা মাংস জাতীয় জিনিস বেশি খাওয়াটা প্রিফার করে। তার জন্য যদি আমরা ওটাকে চাষ করি তাহলে আমাদের অলরেডি যেটা ওটার মধ্যে ছোট ছোট যেমন ইয়েটা রয়েছে, ঝিঙ্গা যেটাকে বলা হয় এই ইচা মাছ অথবা যদি ছোট মকা মাছ, পুঁটি মাছ, ওরা ওই সবগুলিকে খেয়ে ওরার রিকোয়ারমেন্টটাকে পুরো করতে যায়। কেননা ওদের আরেকটা নেচার আছে যে ওরা সবসময় অ্যাটাক করে খাওয়ার চেষ্টা করে ওটা। তার জন্য আপনার যেটাই ওইটার মধ্যে ইনসেক্টও যদি কোনোটা থাকে ওটাকে ওরা খাবে, লোকে আপনার মাছের পোনাগুলো ছোট মাছগুলি সবগুলিকে ওরা খেয়ে নেবে। তার ফলে যদি আপনি শুধু শুধু চিতলকে যদি চাষ করতে চান তাহলে আপনাকে মেনটেন করতে হবে যে আপনার পুকুরে চিতলের সাথে কোন ছোট মাছ নেই, সব বড় মাছ রয়েছে, যেটাকে আমরা ব্রুডার্স বলি, যেটার জন্য আমরা ডিমের জন্য তৈরি করি। মানে চিতলটা ওকে অ্যাট্যাক করতে না পারে ওই হিসাবে আমরা মাছটাকে দিতে হবে, আদারওয়াইজ আপনার সব লস হয়ে যাবে। ওইটা একদম প্রিফার করা হবে না যে আপনি পুকুরের মধ্যে চিতলকে চাষ
0: করেন, শুধু চিতলই চাষ করতে হইব,
1: শুধু চিতল চাষ করেন।
0: চিতল চাষ করলেও কিন্তু চিতলের পরিপূরক খাবার দিতে হবে, এটা তারও বৃদ্ধি
1: একদম। যেকোনো মাছ আপনি যদি চাষ করেন তাহলে ওটাকে খাওয়ার দিতে হবে, যেভাবে আমরাও এক বেলা খেয়েও বেঁচে থাকতে পারি বা তিন দিন চার দিন একদিন খেয়েও বেঁচে থাকতে পারি, কিন্তু শুধুমাত্র বেঁচে থাকা আর একটা বৃদ্ধি হওয়ার মধ্যে একটু তফাত রয়েছে, একটু পার্থক্য আছে। তার জন্য যদি আপনি গ্রোথ চাচ্ছেন, আপনি যদি মাছটাকে বেঁচে একটা ইকোনমিক রিওয়ার্ড নিতে চাচ্ছেন, টাকা বানাতে চাচ্ছেন, একটু আপনি ওটা থেকে লাভান্ন হতে চাচ্ছেন, তাহলে আপনাকে ওটাকে খাওয়াতে হবে টাইম মতো।
0: আচ্ছা, এখানে একটা জিনিস দাবো আপনারা আশা করি লক্ষ্য করেন, আমরাও লক্ষ্য করি আর, যে বর্তমান সময়ে কিন্তু প্রাকৃতিক যে সমস্ত মাছ, ছোট মাছ এই কইন বা মাঝারি সাইজের মাছ কইন, এগুলি কিন্তু প্রায় দেখাই যায় না। কারণ আপনার পুকুর বা আমার পুকুরেও একটা সময় মিনি মাছ যেটা আমরা কইতাম, মিনি মাছ, খৈলসা মাছ, ইসা মাছ স্বাভাবিকভাবে ওই যেটুকিয়া, দারকিনা, মকা, পুটি, এটা স্বাভাবিক ওই যেটুকিয়া। বর্তমান সময়ে কিন্তু এই মাছগুলি কিন্তু স্বাভাবিকভাবে হন না, এর লাগিয়া কিন্তু আমরা প্রাকৃতিক যে পরিবেশ এটা দায়ী, না আমরা যে কৃষিক্ষেত্রে মারাত্মক রাসায়নিক বিষ প্রয়োগ করি আর এটা দেয়, কোনটা দেয়?
1: অ্যাকচুয়ালি আমরা যেটা ব্যবহার করছি পুকুরের মধ্যে ওইটাই মেইনলি দায়ী, আমরা নিজেই দায়ী। কেননা আমরা পুকুরটাকে অনেকটি পারপাসের জন্য ইউজ করে নিচ্ছি, ওটার মধ্যে স্নানও করা হচ্ছে, ওটার মধ্যে কাপড় চাপড় ধোয়া হচ্ছে, আশেপাশের কোনো ফাংশন, যেভাবে আপনি প্রথমে বলেছেন কিছু থাকলে যেটা রয়ে যায় খাওয়া ওইসব ফেলে দিচ্ছি, ওটার মধ্যে অনেকটি জিনিস থাকে যেটি মাছের জন্য ভালো না। সাধারণত ধরে নেই, যদি আমরা ঘরের বেঁচে থাকা খাওয়াটা যদি আমরা ডেইলি পুকুরে ফেলে দিই তাহলে খাওয়ার মধ্যে যেটি তেল থাকে ওটা সার্ফেসে ভেসে যায়, এই তেলটার জলের একটা সম্পর্ক হয় না। তার জন্য যেটা অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন মিক্স হওয়ার কথা ওইটা মিক্স হচ্ছে না, মাছে অতিরিক্ত পরিমাণে অক্সিজেনটা পাচ্ছেই না, যেহেতু ও সবকিছু ওর হিসাবে পাচ্ছে না, একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থাকছে, একটা টেনশনে ও রয়েছে সবসময় যে অক্সিজেন পাচ্ছে না, খাওয়ার পাচ্ছে না, মাছটা বড় হয় না। তাই আজকে আপনি যে বললেন আমরা আগে যে মাছগুলি দেখতাম খোলসা মাছ, এইসব এখন সাধারণত পুকুরেতে দেখা যায় না।

0: এটার মেজর কারণ হচ্ছে আমরা একটা পুকুরকে মাল্টিপল পারপাসের জন্য ইউজ করে ফেলছি, অনেকটি কাজ একটা পুকুর থেকে নিচ্ছি, যার ফলে আমরা ওইটার যেটা ব্রিড করে ওটা যেটা ডিম পাড়ার যেটা এনভায়রনমেন্টটা থাকে ও পন্ডের মধ্যে, যেটি আমাদের আগের কিছু গাছপালা রয়েছে বা কিছু রয়েছে ওটার মধ্যে ডিমস গুলি অ্যাটাচ হয়, ওই জায়গাটি আমরা নষ্ট করে দিচ্ছি, ওই জলের কোয়ালিটিটা নষ্ট করে দিচ্ছি, যার ফলে ও ডিমটা মানে সার্ভাইভ করতে পারছে না, বেঁচে থাকতে পারছে না, তাই নতুন করে আবার আমরা ওই মাছটি পাচ্ছি না। তা আমরাই আলটিমেটলি দায়ী এটার জন্য।
1: সঙ্গে আরেকটা জিনিসও আমরা দায়ী দেব, আমরা জনসংখ্যার বৃদ্ধির কারণে আমরা নতুন নতুন দালান বানি বানাইয়ার কারণ জায়গা তো সীমিত, জায়গা তো টামলে আর মাটি তো টানি আর লম্বা করতে পারে না, তো ওই জায়গাতে বড় বড় দালান বানাইয়া তিন চালা চারতলা বানাইয়া সবাই বাসস্থান বানাইয়া তো পুকুরটারে তারা ব্যবহার করা বা আশেপাশে কোনো জলীয় ডুবা যদি থাকে এটা তারা ব্যবহার করা। তো মূল সমস্যা দাবো প্রাকৃতিক পরিবেশটারে যদি আমরা সুরক্ষা না দিতাম পারি তাইলে কিন্তু আগামী দিন আমরা লাগে খুব ভয়ঙ্কর। আগামী প্রজন্মে যারা ছোট ছোট রক্ষণ যারা আছে তারা তো আগামী দিন বড়ইব, তারার লাগিয়াও কিন্তু আমরা জলাভূমি যেমন দিয়া যাইতেইব ঠিক পাশাপাশি আমার কৃষিক্ষেত্রেও দিয়া যাইতেইব। আগে আশা করি আপনি লক্ষ্য করছেন যে আমরার কৈলাসহরের বিভিন্ন জায়গাতে যে ডুবা ডাবা আছেন ডুবা হিসলে পরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, বর্তমান সময়ে ডুবার আশপাশেও কইন বা ড্রেইনের কারণে কইন যেভাবেই কইনা কেনে কলকারখানার বা গাড়ির যে সমস্ত বর্জ্য জিনিস মোবিল ছবিল ইত্যাদি ঢুকে ঢুকে ওই জায়গাতে থাকা মাছগুলিও কিন্তু তখন আর বাঁচে না, তখন এখানেই তারা মারা যায়। তাইলে কিন্তু আমরা স্থানীয়ভাবে উৎপাদিত ছোটো মাছও কইন জিওল মাছও কইন আমরা বাজারে প্রচুর পাইতাম, বর্তমানে এগুলির দেখা প্রায় পাই না। সুতরাং যে কাজই আমরা করি না কেনে, কৃষিকাজই করি আর মাছ চাষই করি আর প্রাণী পালনই করি না কেনে, আমরা প্রকৃতির সঙ্গে সমতা রক্ষা করিয়া প্রকৃতির সুস্থ জীবন দিয়া প্রকৃতির সঙ্গে ভালোবাসা নিয়া আমরা চাষবাস করতেইব এবং প্রকৃতির সুরক্ষা দিতেইব। আজকে আসর শেষ করিয়া আর দাদাবাবুর সঙ্গে নিয়া গান শুনতে শুনতে
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায়

0: সরকার দেবে সমান অংশ।
1: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
0: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
1: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: নাক ডাঙ্গের আর বেটাটা, চোখ ডাঙ্গের আর নাতি।

যতন সানজা কাহাম তেলাম সগ তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্ডাও যেন তিনি পান্ডানি পুইলাও খানালায়ানো রেডিও সিরিয়াল ত্রিপুরা স্ট্রিট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই তেই দুলজাক পান্ডা তিনি কক বথমাংখা সকাল তিনি খানাবায়ানো খাকচিসা বখাক

সামংসা পাতি মৌরক তামগ ইংখা বনরগৈ নাই কিসা কেন সকাল মতা ইংলাইমানী অব সিরে সিদিনী সিমিন হায়ং গনাঙ্গে গবাং মা জাগাও ইংলাই ফাইজাক তাবুক ছয় সীমা জরা কাশাই ফাইমানি লগে লগি বড়রক ছিজানানি চেংখা অমরক বেড়াবাগ্ন তাতাল শিখিনি বসাইমানখা ইয়াবা তাবুক গবাং মা বড়রক্ন অবহাই মনাংনি পৈতনী বিশিঙ্গ গলগৈ তংবাইখু ত্রিপুরা হাস্তেনি কামি আমজাইরক তাবুক সকাল মতানি পৈত তংখু কামিনী জেরাইফানো অক্রাফানো হামিয়াকলাইখে এবার থেকে কামি ও চংজাগ্ন বেলায়ু অবনী উলখায় আর সকাল চংজাগনাই ভরিন কামিনী রেখলাই রহলায়ু অবন কারিব সকাল হিনজাগনাই বুফরে টকফ্রে খাইলায়ু জোরাওয়াখে বুথারিব পাইলায়ু মহায় সকাল চংজাগনাই গবাং কুমল বিগ্রা খাংরা নখুনি ভরি হায়াকে বুনি সাই কেচেনতাই রান্দি জংমার সকাল চংজাগনাই নগ কামিনী কে বফানো জানি বসাবতী নংর রহলাইয়া তামনি হিঙ্কে ছিলি বিলি রক নাংনানি কে লাই সকাল জংমানী হামিয়া মকলক লাইখে বরক্ত দেরাও ন বুফাং বাফাংতে মাইখু লকসুদেশে থেপ্রাইমা থাংবাই উহিনাইগে বরংনি মকল গানাও কেব ফাই ন ফাইনানু মজুংজাকবাইয়া এবার থারাকলাইয়া অব ত্রিপুরা হাস্তেও সিমিয়া বারাত হা কতনি গবাংমা কামি আমজয়ব মহাইরক দঙ্গু খা খামানি কক মহাই মনাংনি পৈত আগে

0: কোনো দে লামার রহ দে আনকে বতারম দে
1: বুঝিখা বুঝিখা অংখা নং টাবক আনি ক খনাগ্রা সিদি থিমদি নগ কিফিলদি নং আনি লগিও টংদি আংন সলানো টাবক হসপিটাল তলাঙ্গি থাকছি নাই নং ব আনি লগিব হিমদি হসপিটাল থাঙ্গি শুধু হামিয়া তুমুং থে থাকাই নং চিপ্রং চলনা নাংলিয়া আং সেবন আনি এক বাই থামগাই সলই বুঠারি পাইছি নাই হিমদি
0: কেয়াইসিরাং নং কগ্রখা হেজা
1: এ আং কগ্রখা হিমদি তালে দি ডাক্তিসে থাংলাইয়া নাঙাদ
0: থিমদি খে

0: সে বেলাকে হিনি খেপগা তো ডক্টরক হলামানি লগলগিন হাইলে অপারেশন খাই নাই ওরাম ওরাম ওয়াস খাই খেপগা ব্রক হামই বাসা সিনাইতা হাতি বারসানি উলকাই নুটির নাই কক বোলে হামই ফাইবে নাইলা
1: ও আতা অবাব আনো না আনো আমপাজাক থে থানা মতন সুয়া আংখাই আনো দিফ্রি ফাইনে আতা থমপ্রনি বসালে তাবুক বম হাইংখাসি বিনি ফুরু বতা আনন আনন আফ্রু পাইলাইও ইকো বিনি হামই বাজা অবহিনি দখনাক তাবু কিজা সিরিং সিরিং মাহাইব অংখা ও সালো আতা নং মাই মালাইয়া খেন আং আ সালো সেবু থার জায়গা পাইতা
0: তাবুং অবব হামই ফাইকাই হাইন সিরিং সানো মাং যাও নাইতা ক খাই অবয়া আং তিনি নং বাই মালাইনা ফাইমাকে হাইছে দং নং সাইকে সালা জিংলা অসাইবাই নিনি মুংসাসে কক বাংলাই মারক দাতং
1: ও আতা আং তাং নন তামু চে হিনি সাসি নাই নোনা আং কক বখগই মাইয়া ব্লে আতা গরি বহিনি মাইয়া মুংসা তং মালে তং গো পেলাইছে কতর মা তং কিয়া বা ও কক রং আং কে পুন সাউই মালিয়া সাউই ব পটজারি মালিয়া সানা ব শেপ মালিয়া আং বাহাই কেছে সাসি নাই হিনু
0: দশ হালা আনি বেলাইকে সামুং নাও আব হাইয়াকে নিনি সেকাল চংজাম আরক কমরি মাংলাক দশ হবাই সালা দং তাকাবি তাকাবি কামা বাইনি আব হামিয়া সাদি কবই কগ্ন নং আনো শুক্রবুঞ সালা
1: ও আতা না হানক বা কপাল শান্তমা হামিয়া বা নাইবা আনো ইয়াকারি থাঙ্কা বিদে ফুরব ও জংলা অজাই মাংন সকাল নাঙ্গো থাই রং নাঙ্গো বনি রং নাঙ্গো হই হাইবে হাইবে কে মতাই রিউ থাঙ্গ ফাইও মাং নঙ্গই টংতা নুয়াই থিমানি আগলব নুখংনি মতাই দি ফাইও হাইবে হাইবে কেন থাঙ্গ ফাইও ওই টংব অবশ্যে সাল জায়গায় নগ কেব গরি নুগই আন সুয়াং বুয়াং কক সাউই আনি আকসে রমপ্রে সপ্রে খাইও হিংকেবা আংব খেনচে না কুতুগুই রিজাকলাং খাতা অবশ্যে থাংপুরা আন ওয়া মচ্রমই ব সক্রমই কলাংমা তো আতা অকং না কেবনো সাউই মানগ্লাং নং হিনই তমু সাকাই আংনন সকাল চঙ্গরি না হিনি সাওয়া তাবো আন অবনও কেরুই না আংব কেবনো সারাগলিয়া হাইফানো বয়ান বিনি মুতুংতে মানলিয়া আতা হানি বাগানি বয়ান মহাই খাই খিবিকা আনি তাবুক তাম শিখাইছি নাই খাইতাই মুং সাকে দেখে আঙে টঙ্গা আতা আং তাক তাম খাইছি না আতা সাগ্রা দিদ কপাল হামলিয়া আতা না হানকনি কপাল হামলিয়া
0: ওংখা দং ওংখা তাকাপসিদি আং বুসি মাংখা আং জওয়ান ছমানি হাইনি অংখা আং বন ইয়াকাইয়া ইয়াকাইয়া খনাওয়ানো নরজে তানানি হিনই রিফির নাই রক ভুঠার নানি বাগেই আম্পা নাই রক সালসা বরং নিনি হানি নাকার মা সালপাই নাই আবটাই বিশিলের গ্লাক নং সিরিং খাইতং আং নাইনে এনে আং থাকা নং সিরিং খাইতং দং থাকা তো

0: আইসরংলে চিনি কামিনি বাকই মতাই কত নং শিও বইলানি চিমি ন বিনি কগ্ন খানা যাকাই মা হাইকে নুখং বাইনা নাংলা খামু তব ফানো বসানি লংমানলে কি ফিলি মালাইগ্রা খাবলা
1: অব কগ্ন দা সলি তংসিবা আসিরাং পুল্লা সাফুর নংজাং মানে তলাই বরক আশুখে নরমগলা খামু তাই নুখংনি মানিখুনি রুবা আশুকে আশুকে সেতের সুগে ফানা নাংলা খামু বিশা খরং সাই আথর জনা অচাইনাই রেখা আ পাইথাককে জিংলা অচাইছে হাতি বারসাসে লাইলিয়া জরা খাজাকসে হই সালাংতি হনবা তাবুখাই বুইনি বাকে ওয়ারাইসাক মানে সাগন নাঙি থেকেনা বলে
2: বাহাইব খৈজগ কসানাই
1: রুত নাই নংলে দুগোসে কসা খামু বুলাসলা ম হাইকে তাবুংনি জরা রগোসে সুং কপর মুই মা তংলই হনকাই বা বাহাইসা তাই কতাল করুদা মানে ফাইজু কাহন
2: গরৈ কক সুং শিপরনি নগ থাংলাইনে হনমানে চিপর গাছিরং সাপু নি নগসে ফাইনপু হন হানি বাকু আং নি নগ সঙ্গ ফাইমা পাইখাতা
0: মা মা কাইসা ফারা কর্তন কাটিলাইখা
2: তা সাচি দিবাসই আ কং মূত্য মানে ফেকে আক্তি শিকারী

0: 바네. 아 살로 기치산에 바그녀 까텔라시오. 아 살리 바글래 아시랑 뭐 아시랑 리야 상그랑 못한 영마 컬러시오 아니 바글래.
1: 에이 걸레 아시랑성 석발시 동파이바이 카블라사
2: 파이디 아시랑 시프락 파이디 아주 파이베디
0: 보일라나 아시랑 너너 파이플레이 한바이 마루 다이 시프락 너너 크앙 나가르시마 산지네 시프락 너 안어 나가리로 안불레
1: 그 시프락 안어 다이니 다나보 나가르자시데 증러사이 니 꺽바이 너너 벨라이 캐꺽 야꺽 샤오이 안바이 히비자카 하이마이 아니바그 하이롱망 레카타 시아니바 마즈라 동나 니 꺽야 블라
2: 지프록 앙 노노 사바이 탕 노노 나카르 산자우 도 라이 탕마니 코그롱 노 폭바이 나카리 리쇼노 불라나
3: 오 아타 앙 나카나 나카리알레 사보 마하이 오바바 이코 아타 이스랑세 미니 바게 샹 보카티오 노록 보 샤이만 바요 나카나 나카리아바 타보가 아타 이스랑 노타 아니 부칼레 노랑니 파싱고 뭉 샤마즈라 그르이 테 눅자게 아타 테 바시숑 নরক সে আনো না কানা খাইবাই দি আনি তালিকা হামিয়া শান্তমনি বাগৈ
2: নং খা আং খা দং তা কাপি দি আং যতন বুচি বাইখা নরক তাবক আনি কর্ণ চিকিৎসা খানা বাইগ্রা সিদি জে আং মানে আব বেলাই কাহাম চা মহায়ং খাই নং নিউ হামিয়াবো সারকব হামই বাসা গলা খামু দফা হদানি সুমসক জংলা অসাইনি চুকলি নব রমই মালাইগলা খামু প্রকাই খা কসং বরী খরক সানী মখাং তিসু নব সকাগৈ লংমানো মতাঙ্গৈ নারগৈ মালাইগলা খামু তাবকচিনি কামি সরংচা অঙ্গৈ কথার কবিনি বয়ার শিবসাজাক থিনাঙ্গ বনিবাগৈ জং দেবাগ নসিয়ান মাতংসিনাই পাইথাগো আং তিনি মকংন নরংন সহাই খানা মুসুঙ্গ ম খেপে উ হাতাই কুসুকনি তাকুক খরকসা কৃষ্ণ ভক্ত চিনি শিপরকনি সেলাই ফানো বীরমানি জঞ্জাল গলাইজাক বংনি কামিও খরকসা বড় ক্যান্সার বেমার বাই থৈমানি আরব অসাইনি অসাই ঠিকানা নাইতিরই ও কৃষ্ণ ভক্ত নসে বেদোয়া সগৈ বুথারো হনাই আওয়াই খেলাই রে যাওখা হাইখাইবা কৃষ্ণ ভক্তনি বুফাইং চং খরক দক সাঙ্গরি খাওই কৃষ্ণ ভক্তন বুথারানি বাকে রুতুক লাইজাও খাদা কপাল হামিয়া আং বহাই হাই আজরাও আরো সগৈ যাও আয়াং কৃষ্ণ ভক্ত খাবা বিয়াং খারনাই বিয়াং খারিয়া হাইকেমাংন আমাং চিমাং নাঙ্গৈ তংমানি জরা আফুর্ব আংন আং ওয়ান সগৈ বিটি খলৈ পুলিশ স্টেশনত লাঙ্গৈ বন চবই মাতনি উখা ও তাকুক দক রগনি ইয়াকনি কাতিরি না বাগৈ আপনি উল হসপিটালনি রিপোর্ট কাহাম কান্যা হইছে উ পারানি হদা অকরানি ইয়াক দি খাই সরাই সরাই ইংলাইছে কৃষ্ণ ভক্ত ন কাতিরি মানলাইছু হাইকে তাকুরক নরং ন তাবুক ওয়ান সগৈ নাইবাইছি দি অংখা তিনি আশুক জরন অংলা ছিতং বনতেই ওলতাই সালসা কাহাম খাই সালাইছিনে জে খাই ফানো সঙ্গমহাই মনাগ টংলাইয়াবই পহর থাংলাইনি বাকে বেলাই খেছিয়ানমা অংলাইছিনাই হামবাই নরংন বেবাগ ন হামবাই

আশেক জোড়া ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাড়িতে দোলজাক পান্ডা রেডিও সিরিয়াল সকাল নতি খানা লাইকা তিনি কক বথমা তংমানি সকাল তাই তিনি বখা খেঙ্কে খাক চিসা তবু খানাবাই।

கிராமம் ஜனனி கர்ம கர்ம சன தங்க ஜனனி.

Ya, bye, Amanda. Bye.

nanga mai mong re ma bo karma karma

பாக்குறோமா? பிரம்மோ ஹபுல மஷர.

আশ্রিত জোড়া চন্দ্রপতি দেববর্মানী খরাং রেচাপ জাগ্রেচাপ মংখানারি জাখা আকাশবাণী আগরতলা তিনি হরনি কবরক আওয়াই পান্ধা আসক্তিন যতন হর কাহাম।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির পথ খুলে দিতে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত 2টি সোনা এবং 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল প্রকল্পের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকার বেশি। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
1: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে বাপস মুম্বাই, হয়ে গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। 7 হাই ডেন্সিটি করিডোরস হ্যাঁ, উন করিডোরস কি 4 লাইনিং কা কাম চল রা হ্যায়। তো করিব করিব 2,000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি 4 লাইনিং হো চুকে হ্যায়।
0: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: वापिसे सूरत का 100 किलोमीटर्स का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा। और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है। और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তা দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে নতুন দিল্লিতে নির্ধারিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে মুম্বাইতে শুরু হয়েছে ব্রিক্স দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের চূড়ান্ত বৈঠক। ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি এবং আর্থিক কৌশলগত নানা বিষয়ে আলোচনার লক্ষ্যে গত মাসে রাজস্থানের জয়পুরে অর্থমন্ত্রী এবং গভর্নর পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল।
2: जो आम लोगों के जीवन को बेहतर बनाने का प्रयास

0: रहा है, एक बहुत बड़ा योगदान नेतृत्वकर्ता के रूप में उन्होंने दिया है। उनका सफर एक साधारण कार्यकर्ता के रूप में जो प्रारंभ हुआ और आज देश के प्रधान सेवक के रूप में जो उन्होंने काम को आगे बढ़ाया, ये केवल उनके स्पष्ट विजन, उनके दृढ़ संकल्प, सामाजिक जीवन में लगातार गुणात्मक कैसे परिवर्तन आए, कैसे उनके जीवन में बदलाव आए, इसका प्रयास उन्होंने किया।
1: কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠল রাও খোখে। হাইকোর্টের এক নম্বর কক্ষে সকাল দশটায় রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তের শপথবাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত চক্রবর্তী সহ অন্য বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি পাঠ্য কাঠামো প্রস্তুত করেছে রাজ্য সরকার। এ উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। গুজরাট বিধানসভার তিন দিনব্যাপী বর্ষাকালীন অধিবেশন আজ গান্ধীনগরে শুরু হয়েছে। এই অধিবেশনে রাজ্য সরকার সহজে ব্যবসা করা, জিএসটি সংশোধন, উচ্চ মাধ্যমিক শিক্ষা, ভূমি রাজস্ব, গবাদি পশুর খাদ্য নিয়ন্ত্রণ এবং ভাড়া সংক্রান্ত আইন সংশোধন সম্পর্কিত মোট সাতটি গুরুত্বপূর্ণ বিল পেশ এবং আলোচনার জন্য নির্ধারণ করেছে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই নবম জাতীয় পুষ্টি মাসের মাধ্যমে সরকার সুস্থ ক্ষমতায়িত ভারত গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
2: सुपोषित बचपन, स्वस्थ मातृत्व और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है। हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है, हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनवाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन, ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
1: অর্থ তছরুপ মামলার অঙ্গ হিসেবে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কর্ণাটকের 18টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছে। রাজ্য সরকারের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলি এবং তাঁর কন্যা লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা জারকিহোলির বাসভবনেও আজ তল্লাশি চালানো হয়। চীনের সাংহাইতে 48তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় ভারত এই প্রথম 11টি নতুন বিভাগে অংশ নেবে। প্রায় 70 জন প্রতিযোগী নিয়ে গঠিত টিম স্কিল ইন্ডিয়া মোট 64টি দক্ষতার মধ্যে 63টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলতি মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজিত হবে। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5,326 জনের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক। পারস্য উপসাগরে মার্কিন হামলা জবাবে দুটি মার্কিন জাহাজ ও 8টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের তরফ এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল পারস্য উপসাগরে ইরানের 5টি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলা জবাবে তাদেরই পাল্টা পদক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সেনার উস্কানিতে হরমুজ প্রণালীর নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার চেষ্টা করেছিল আরও 10টি জাহাজ, তাদের লক্ষ্য করেও চলে হামলা। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের নাম্বার 1 শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিক্সড দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব সুভাষ দেব বর্মা তিনি ককতুমা বাকরক ওখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লোক নাইকলমং নিশিবা বিশি পৌমানরগৈ ভারতীয় জনতা পার্টি ও তালনি সিসিনি সালমারি সিমি তালসারময় সেবা সংকল্প অভিযান চেঙ্গানো এডিসি ভিলেজ কমিটি নি চংমারি চংব্লাই আমজমং নাইমং সামং তিনি পাইখ্যা চংমারি কমিশন হাস্তেনি ভোটার মুংরেম আলাইদা সুনাম ফিরমং এবা এসআইআর সামগুতাংন মোথাগৈ টনি না সাকলাইকিয়া ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বা যুগলজাক চন্দ্রমুকুমু অরণি পৈলা ডিভিশন লীগ ফুটবল বাতালেমাও তিনি কলন সমিতি কোপলাই এংখা তাবো ককতমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকুনাইকল মুং নিচিবা বিশি পুংমানরগৈ ভারতীয় জনতা পার্টি ও তালনি চিসনি সালমারি সিমি তালসারময় সেবা সংকল্প অভিযান চেঙ্গানো মন্ত্রী বক্রক আসাইম সাল অ অভিযান চেঙ্গানো বদলনি কাশকুত নীতিন নবীন সাকা নৈসাই সা বিশনি স্নি অক্টোবর সালমারি গুজরাটনি মন্ত্রকরা অঙ্গৈ বারজা ইয়াচাংমানী বিসংতৈ মন্ত্রী বক্রকনি লুকু নাইকল মুং সামং চেঙ্গজাকমানী বসাকা মন্ত্রী বক্রকনি লুকু সেবানি সিমি রাষ্ট্র সেবা আব হাক্তর্ণ বস্কাঙ্গ তরাঙ্গৈ টঙ্গ থৈরমা সিবিনি বিসংতৈ অ অভিযান চেঙ্গানো অক্টোবর সিনি সালমারি সিমি মন্ত্রী বক্রকনক খা কাহামিয়া ফরি সেবা জ্যোতি কলস যাত্রা সংসার জাগানো আবনক কারিব সেপ্টেম্বর চি সিনি সালমারি সিমি চি সিনি অক্টোবর সালমারি জরা লুকুমানজাক মুংনি জুদা জুদা সামগুতাং যোগালি জাগানো কাশমং মন্ত্রী রাজনাথ সিং তিনি কলম্বো শ্রীলঙ্কানী রাষ্ট্রপক্ষক অনুরাগ কুমার দিশা নায়ক ভাই বাবৈনী ককলাম ছালাইমাও আসোখা ককলাম ছালাইমাও কাইনি হাক্তরনি হামক্রাইতাই চাসামংনি ককলাম ছালাইমানী লগে লগে আমচাই নাইমথাং টংকচাংতাই হামচাজাক তুই ককলাম ছালাইজাকা খরংনৈ অজানো ভারততাই শ্রীলঙ্কানী বিশিং নাইমথাং তুই তুয়ুং চুবাচুত তৈব বাংরানো তুই কক রলাইখ্যা খুরসাতাই কলাইও ভারতনি কাশমং মন্ত্রী রাজনাথ সিং সালথামনি হাপাংনি বেড়াইমাও শ্রীলঙ্কাও থাংজাক তাবুক এডিসি ভিলেজ কমিটি চংমারিনি চংবলাই আমজক নাইমংনি সামুং তিনি পাইখ্যা চংবলাই রসাই নাহারনানি পাইথাক সাল অ তালনি চিসা সালমারি বুট ইয়াচাক জাগানো অ তালনি নিচিসা সালমারি বুট লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি চংমারি কমিশন হাস্তেনি ভোটার মুংরেম আলাইদা সুনাম ফিরমুং এবা এসআইআর সামুং ভুতাংন মোথাগৈ টনিনা সাকলাইখ্যা হাস্তেনি ইয়াকবারা চংমারি দাগি ফাঙকরা উষা জেন মক তিনি অ ককতমানো সাকা ব সাকা বসকাং নৈজি স্নি অক্টোবরনি সিমি অ সামুং হাইনহাই চেঙ্গজাগানো বুট লেভেল অফিসারক নক নগ থাঙ্গৈ ভুটাননি ককথম থুমানো তাই নভেম্বর দক সালমারি সিমি ডিসেম্বর বা সালমারি জরা অ সামুং তাঙ্গানো খসরা ভুতার মুংরেম কারিজাগানো ডিসেম্বর তালনি চিনি সালমারি তাই পাইথাক ভুতার মুংরেম কারিজাগানো বসকাং বিশিনি ফেব্রুয়ারি তালনি চিবা সালমারি ব জহর নবোদয় রংনকনি নৈসাই নিচিবা নিচিদক রংবিশিনি ফিল নিচিসিনি বসং শিকলা সংসদ বাতালেমংনি সকাত বাগ্ম পান্ডা খানা দিল্লি কতালনি সংসদ ভবন নখলাও যোগালি জাগানো পান্ডানো তৈদুলানো সংসদ বাবাইনি মন্ত্রী কিরেন রিজেজু নৈসাই নিচিবা নিচিদক রংবিশি শিকলা সংসদ বাতালেমংনি ফিল নিচিসিনি বেরেমো হাক্তর গনাঙ্গৈনি নবোদয় রংনক সমিতিনি কাইচার আমচাইনি বেবাগৈ খুংসারা রংনক আরো মানজাকখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই টংবায়ো আকাশবাণীনি ককতমানি আপডেট মানাবাগৈ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ অ ফলো খাইদি হদালামো ফেসবুক তাই এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল।

ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আমন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতম আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তো ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো এডিসি ভিলেজ কমিটি চংমারিন বুসকাঙ্গ টনি উই তিনি বিলুনিয়া সালগ্রা হাঙ্গর পুলিশ সুপার মূর্যকৃষ্ণ চন্দ্রশেখরনি তৈদুল মুং বাই ককলাম সালাইমা সংসারজাখা ককলাম সালাইমা ও সালগ্রা হাঙ্কর ভিলেজ কমিটি চংমারি টংকচাংনি বিসিং পারিনাও নাইমাথাং বাহিনী মরকমা ও টনিনা রগৈ সবাই শুক্রবৈ ককলাম সালাইজাখা ককলাম সালাইমা পাইয়ে পুলিশ সুপার সাকা সালগ্রা হাঙ্কর কাইসিসিনি ভিলেজ কমিটিনি কাইথামরা ডক চংমারি আমচাইও কাইবারা থামচিচার আসুক থাইও চংমারি যোগালি জাগানো বেবাক বুট ইয়াসাকমা কেন্দ্র ও নাংমাস কেন্দ্রনি সেনক্রাক বাহিনী টিএসআর তাই হাস্তে পুলিশ নাই মরুগমাও তনজাগানো আবনকারী ব্লক বেরমনি স্ট্রং রুম রগ নাইমথাং বাহিনী ন দামনৈ সিব্রৈ মরুগমাও তনিজাগানো এডিসি আমচাইও কেরংরাইডা টংকচাং টনিনাও জুদা জুদা নাকা পয়েন্ট তাই আরি আমচাইও মরুগমুং ক্রাক খালাইজাখা সালগ্রা ত্রিপুরা হাঙ্কর র নাইকেল ফাং মোহাম্মদ সাজ্জাদ পি নি তৈদুল মুংবাই তিনি বিলুনিয়া সার্কিট হাউজ আরি আমচাই অলতাই বানিয়া লাইটে সা খাইমানো তুই লয় খাইমুং যোগালি জাখা আরও আরি আমচাই বানিয়ানি বাবানি ন তুই শুক্রবৈ সাইখানা রেখা আগরতলা কাস্টম ডিভিশননি এসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী ব হাস্তিনি সিমি মানৈ রহরমা বাংরানি সাকা ফানবক্সিনকা আর থাকাই বিশিকতাম রং বিশিব আরি আমচানি বানিয়াও নাহারমুং তাই রহরমুং মানৈনি অতীয় শুক্রবৈ ককথম রমৈ তিসা জাখা আরো মানজাখা বিলুনিয়া উপকাস্তে নাইকল ফাং দেবজ্যোতি রায় বিএস সেফনি 43 নম্বর ব্যাটনি বাহিনী আকচু কমান্ডেন্ট বিলুনিয়া মার্চেন্ট এসোসিয়েশনী লোক আদং রক হুকবর মন্ত্রী রতনলনাথ তিনি ই রিক্সা শ্রমিক সঙ্গনি থৈরমা শিবির চেঙ্গি রেখা শিবির খরক দকচি বাইথাং মুচুঙ্গুই থৈ রেখা বিকশিত ভারত ইয়ং লিডার ডাইলগ নৈসাই নিচিসিনি সামগতাংনি জুদা জুদা বাতাইলেমা ও সৃঙ্গনাই তাই শিকলা রত্ন মানজাংনি কবনা রেখা সালথং ত্রিপা হাঙ্কর নাইকলফাং তিনি হাঙ্কর নাইফাং হাবানগ ককটমা থুমনাই রকনি থুম শিকলা হামক্রাই তাই থাইখংনি দাগি ফাংয়াকু প্রবালকান্তি দেব সাকা হাঙ্কর বেরমনি শিকলা সংসদনি চংজাক রগ্ন অতীয় বিধানসভা সংসদজাগানো হাস্তে বেরমনি শিকলা সংসদ আরো নিশিমি সাইজা খরকতাম বসকাং চিনি সিমি চিনি জানুয়ারি জরা দিল্লিও সংসদজাক বসং শিকলা সংসদ মানজাগানী সেব মানানো হাস্তে বেরমনি মার্শাল আর্ট থাংতা উমর চিসিনি বেদেকনি বাতাইমুং তাকলাই বিশি উনকোটি হাঙ্কর সদর কৈলাস হর যোগালি জাগানো অ বাতাইলমুঙ্গ হাস্তে গনাঙ্গনি চলা ব্রী যত মানজাগৈ মানানো সালথামনি অ বাতাইলমুঙ্গ তালনি অ তালনি চিবা সালমারি নিসিমি চিসিনি সালমারি জরা টঙ্গানো অ বাতাইলমুংনি যোগালিমুং নতুয়ী তিনি কৈলাস হর হাঙ্কর শিকলা হামক্রাইতাই থাইখুনি হাবানগ ককলাম সালাইমা সংসার জাখা আরো মানজাখা উনকোটি জেলা পরিষদনি কাসগকরা অমলেন্দু দাস কৈলাসহর পৌর পরিষদনি চেয়ারপার্সন চপলা রানী দেব রায় চন্দীপুর পঞ্চায়েত সমিতিনি ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ আকসং হাস্তি বেরেমনি সিনিয়র ব্রী ক্রিকেট থাইমাও তিনি কাইব্রী ম্যাচ ওখা জামজুরি থাও সংসারজাক ম্যাচ ধর্মনগর উইকেট কাইচি বাই কৈলাসহর মেচেনখা বাইখরা থাও সংসারজাক থাইমাও বিলুনিয়া থাম রান রান বাই সাবরুন মেচেনখা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম যোগালিজাক থাইমাও কমলপুর রান ব্রীচিবা বাই আম্বাসান মেচেনখা তালতলা থাও সংসারজাক থমুঙ্গ সদর রান সারা ব্রীচিনী বাই জিরানিয়ান মেচেনখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই যুগলিজাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল বাতাইলেমাও তিনি কল্যাণ সমিতি কপ্লাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সারিকনি থাইমাও কল্যাণ সমিতি থাম বুকচা গোলনি ফের বাই টাউন ক্লাব ন মেচেনখা খুয়াই বিকাশে খাতিমুং কিসা নাইখংনি সাকথারমা বাই তিনি পঞ্চায়েত সমিতিনি টাংনক গ রাংনরগৈ সিসারিমুং ফরমা শিবির যুগালিজাখা আরও ককনারেখা পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন টিঙ্কু ভট্টাচার্য শিবির ব্যাং তাই ককটনকনি খাতিমুং কিসা ওয়ানসকটাংনি চংজাক আদং রক বহাইন মানজাক বাইখ্যা বসকাং দামনি শিবিরও হাস্তিনি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি আগামী 17ই সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। বিকশিত ভারত ইয়ং লিডার্সের আয়োজনে রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে যুব সংসদ প্রতিযোগিতা। জাতীয় অনূর্ধ্ব 13 দাবার আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল রাজ্যের দাবারু আরাধ্যা দাস। এবারে বিস্তারিত সংবাদ। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জিনমক আজ সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী 27 অক্টোবর থেকে এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন 6ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 12ই ডিসেম্বর এবং চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 15ই ফেব্রুয়ারি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর, আগামী 28ই সেপ্টেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা 5ই অক্টোবর। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আজ বিলোনিয়ায় দক্ষিণ জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখরের পৌরোহিত্যে জেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দক্ষিণ জেলায় ভিলেজ কমিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পুলিশ সুপার জানান, দক্ষিণ জেলায় মোট 70টি ভিলেজ কমিটির 306টি নির্বাচনী ক্ষেত্রের 538টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, টিএসআর ও রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে অতি সংবেদনশীল, সংবেদনশীল এবং স্বাভাবিক এই 3টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। তাছাড়া ব্লক স্তরের স্ট্রংরুমগুলিতে সশস্ত্র প্রহরার পাশাপাশি 24 ঘণ্টা নজরদারি চালানো হবে। এডিসি এলাকায় আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য বিভিন্ন নাকা পয়েন্টে এবং সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হবে। দক্ষিণ ত্রিপুরা জেলা

জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীরের পৌরোহিত্যে আজ বিলুনিয়া সার্কিট হাউসে সীমান্ত শুল্ক ও বাণিজ্যের সরলীকরণের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সীমান্ত ব্যবসা বাণিজ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা কাস্টম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী। তিনি রাজ্য থেকে রপ্তানি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় গত 3 অর্থ বছরে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন বিলুনিয়ার মহকুমা শাসক দেবজ্যোতি রায়, বিএসএফের 43 নম্বর বাহিনীর সহকারী কমান্ডেন্ট, বিলুনিয়ার মহরিবঘাট ভূমি শুল্ক স্টেশনের তত্ত্বাবধায়ক সুনীল দাহিয়া, বিলুনিয়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ। জওহর নবোদয় বিদ্যালয়গুলির 2025-26 শিক্ষাবর্ষের 27তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল নতুন দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2025-26 শিক্ষাবর্ষে যুব সংসদ প্রতিযোগিতার 27তম পর্বে সারা দেশের নবোদয় বিদ্যালয় সমিতির 8টি অঞ্চলের মোট 100টি বিদ্যালয় অংশগ্রহণ করে। খোয়াই মহকুমার ক্ষুদ্র সঞ্চয় অধিদপ্তরের উদ্যোগে আজ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আর্থিক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য। এই শিবিরে ব্যাংক এবং ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পের অনুমোদিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণামূলক ঘটনায় একজন সাধারণ নাগরিক কীভাবে 1930 টোল ফ্রি নম্বরে অভিযোগ লিপিবদ্ধ করবেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে, এবং ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আগামী 17ই সেপ্টেম্বর থেকে একমাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে এই অভিযানের সূচনা হবে। দলের সভাপতি নীতিন নবীন জানান, 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জনসেবার যাত্রা শুরু হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে দেশকে এগিয়ে নিয়ে চলছেন। রক্তদান শিবিরের মাধ্যমে অভিযান শুরু হবে। 7ই অক্টোবর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেবা জ্যোতি কলস যাত্রা আয়োজন করা হবে। এছাড়া 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর পর্যন্ত জন অংশগ্রহণে বিভিন্ন সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরে ই রিক্সা শ্রমিক সংঘের রক্তদান শিবিরের উদ্বোধন করেন। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ 2027 কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রী এবং তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। আজ জেলাশাসক অফিসে সাংবাদিক সম্মেলনে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব জানান, জেলাভিত্তিক যুব সংসদ থেকে নির্বাচিতদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ। সেখান থেকে বাছাই করা 3 জন আগামী 10 থেকে 12ই জানুয়ারি পর্যন্ত দিল্লিতে আয়োজিত জাতীয় যুব সংসদ অংশগ্রহণের সুযোগ পাবে। রাজ্যভিত্তিক মার্শাল আর্ট থাংতা অনূর্ধ্ব 17 বিভাগের প্রতিযোগিতায় এবছর 19টি জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ করতে পারবে। 3 দিনের এই প্রতিযোগিতা আগামী 15ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে আজ কৈলাসহরে জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 19টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ প্রমুখ। জাতীয় অনূর্ধ্ব 13 দাবার আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল রাজ্যের দাবারু আরাধ্যা দাস। ভারত সেরার শিরোপা পেল আরাধ্যা। পুদুচেরিতে আয়োজিত এই প্রতিযোগিতায় কেরালার জানকি এসডিকে হারিয়ে রাজ্যের তৃতীয় দাবারু হিসেবে এই শিরোপা অর্জন করল আরাধ্যা। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে আজ 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। জামজুরি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর 10 উইকেটে কৈলাসহরকে পরাজিত করেছে। বাইখুরা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে বিলুনিয়া 3 রানে শাবরুমকে পরাজিত করে বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কমলপুর 45 রানে আম্বাসাকে পরাজিত করেছে। তালতলা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে সদর 142 রানে জিরানিয়াকে হারিয়েছে।

দুদিনের প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতার আজ দুটি ম্যাচ শুরু হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আয়োজিত ম্যাচে UBST প্রথম ইনিংসে 55 রানে গুটিয়ে যায়। জবাবে খেলতে নেমে কসমোপলিটন 8 উইকেটে 225 রানে দিনের খেলা শেষ করেছে। শহীদ কাজল স্মৃতি ময়দানে আয়োজিত অন্য ম্যাচে পিসি সবকটি উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে চলমান সংঘ 8 উইকেটে হারিয়ে 135 রান করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের আজকের খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 3-0 গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ভোজনগরে 48.5 মিলিমিটার, লিম্বুছড়ায় 42.5 মিলিমিটার এবং তেলিয়ামুড়ায় 34 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা SIR এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে BJP আগামী 17 সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। বিকশিত ভারত ইয়ং লিডার্স এর আয়োজনে রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে যুব সংসদ প্রতিযোগিতা। জাতীয় অনূর্ধ্ব 13 দাবার আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল রাজ্যের দাবারু আরাধ্যা দাস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনুন আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কোলা শহর, এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলা হিন্দি নকুমারী মিশ্র গানের অনুষ্ঠানে। প্রথম গানখানি শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন।

রকমারি বাংলা হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনুন নজরুলগীতি শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনুন আধুনিক বাংলা গান। শিল্পী প্রণব রায় এবং শান্তা উচিত।

Akash. বাংলা হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এবার শুনুন হিন্দি ছবির গান। ছবি ক্রিমিনাল দ্বৈত কণ্ঠে গিয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

এতক্ষণ শুনলেন কুমার শানু এবং অলকা ইগনিকের দ্বৈত কণ্ঠে হিন্দি ছবি ক্রিমিনাল থেকে নেওয়া গান। বাংলা হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে শুনুন লোকগীতি শিল্পী তপন রায়।

এতক্ষণ শুনলে লোকগীতি শিল্পী ছিলেন তপন রায়। আকাশবাণী কৈলাসহর, এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে হামের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। আকাশবাণী গোলা শহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলি করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারত

0: সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ খুলে দিতে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। চীনের মোক্কোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
1: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে ওয়াপিস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। 7 হাই ডেন্সিটি করিডোরস হ্যায়, উন করিডোরস কি 4 লাইনিং কা কাম চল রহা হ্যায়, তো করিব করিব 2,000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি 4 লাইনিং হো চুকে হ্যায়।
0: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে।
1: वापी से सूरत का 100 किलोमीटर्स का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: করিডোরের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
2: It is this spirit of interdependence that shaped India's approach to Sri Lanka as a true Vishwamitra, a trusted global friend. For India and Sri Lanka, holistic maritime security and the mutual prosperity are two sides of the same coin. Together, India and Sri Lanka are well positioned to serve as the closest partners in safeguarding peace, security and stability across the Indian Ocean region.
0: এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল আজ নতুন দিল্লিতে নবম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল। গত 25 বছর ধরে তিনি জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে অনুপ্রাণিত হয়ে নিরবচ্ছিন্নভাবে দেশের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে এই সেবাধর্মী অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে ভিডিওটি AI নির্মিত। পশ্চিম

0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি কাঠামো প্রস্তুত করছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
1: सुपोषित बचपन, स्वस्थ मातृत्व और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है। हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनवाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
0: 35 টন ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমানবাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF সরঞ্জাম, ফরেন্সিক পরীক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী ইত্যাদি। সৌদি আরবের অসামরিক অর্থনৈতিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। সৌদি আরবের সাম্প্রতিক এই হামলার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করার পাশাপাশি বাবেল মন্দেব প্রণালীতে অবাধ নৌ চলাচলের স্বাধীনতাকে বিপদের মুখে ফেলে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক পথ সুরক্ষিত রাখার উপর জোর দিয়েছে ভারত। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের 1 নম্বর শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। এছাড়া ভাবনা, সরিতা এবং তোমান কুমার বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। চেন্নাইতে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। আর চতুর্থ দিনে চাপানের বিরতির আগে দক্ষিণাঞ্চল 336 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। চীনের মোকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ পুলের শেষ ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। 3টি জয় ও 1টি ড্রয়ের মাধ্যমে মোট 10 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত। ভারতীয় দলের অধিনায়ক আনমোল এক্কা এই ম্যাচে একাই 2টি গোল করেন। অন্যদিকে জুনিয়র এশিয়া কাপের মহিলা বিভাগে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল এলিট পুলের তাদের শেষ ম্যাচে আয়োজক চীনের সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারত তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। ভারত সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। এখন শুনুন নজরুলগীতির শিল্পী কাবেরী গুপ্ত।

0: এতক্ষণ শুনলেন রুন্ধতি হোম চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কোলা শহর এখন দিল্লিকুণ্ড থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী। আই এম রেশমা তিওয়ারি উইথ দ্য ওয়ার্ল্ড নিউজ। The headlines. India and Sri Lanka sign MOUs on upgradation of L-70 guns and defense cooperation. Colombo assures it will never allow its territory to be used against New Delhi. India condemns attacks by Yemen's Houthi rebels on Saudi Arabia, says strikes threaten freedom of navigation in Bab al-Mandeb Strait. US-Iran conflict escalates sharply, with both sides reporting fresh attacks on military targets and commercial shipping. And India end campaign at stage 3 of World Archery Para Series with 15 medals comprising 4 gold in Ahmedabad.

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। 6:02 অমৃতবাণীতে শুনবেন গিরিশ ঘোষের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:40 শুনবেন ককবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত।

8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলে ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোনের অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান শব্দসুর। 12:30 শুনবেন হিন্দি ছবির গান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা দেশাত্মবোধক গান। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান। 2:30 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 খড়গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং কৃষিয়ান বাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 8:05 থেকে শেষ হওয়া পর্যন্ত এশিয়া কাপ টি টোয়েন্টি ওমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ভারত বনাম বাংলাদেশের প্রথম সেমিফাইনাল ম্যাচের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 30 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।